আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ শনিবার 16ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 22ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 6ই জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 58 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঋগ্বেদ থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, শিল্পী শ্রীকান্ত আচার্য। ককবরক অনুষ্ঠান হায়ম্নি খরাং শুনবেন সকাল 6:25। সকাল 6:50 রয়েছে চাষের কথা, বিষয় পুঁইশাক। রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত সকাল 7:05, শিল্পী কনক বিশ্বাস। অভিজ্ঞাপন সকাল 7:45। কক্সবাজার যুব অনুষ্ঠান

জায়নক সকাল 8:40। সকাল 9:10 দেশাত্মবোধকের গানের অনুষ্ঠান দেশবন্দনা। সকাল 9:30 শুনবেন নানা রঙের গান। সকাল 10:00 রয়েছে ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মানিজারা। বেলা 1:40 রয়েছে লোকগীতি শিল্পী উৎপলেন্দু চৌধুরী। বেলা 1:50 শুনবেন অতুল প্রসাদী গান শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

0: বিশ্বজগতির্নিয়ন্ত পরম পুরুষের সহস্রমস্তক সহস্রচক্ষু অসহস্রচরণ, তিনি পৃথিবীকে সর্বত ব্যাপ্ত করে দশ অঙ্গুলি পরিমাণ অতিরিক্ত হয়ে অবস্থিত থাকেন। যা হয়েছে অথবা যা হবে সকলই সেই পুরুষ, তিনি অমৃতত্বের নিয়ামক, তিনি সকলের ঈশ্বর। তাঁর এরূপ মহিমা তিনি কিন্তু এ অপেক্ষা বৃহত্তর। বিশ্ব জীবসমূহ তাঁর এক পাদ মাত্র, তাঁর তিন পাদ অমৃতত্ব স্বরূপে অধিষ্ঠিত। পুরুষের মুখ থেকে উৎপন্ন হলেন ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, পুরু থেকে বৈশ্য এবং পদযুগল থেকে হল শূদ্রের উদ্ভব। এর মন হতে চন্দ্র হলেন, চক্ষু হতে সূর্য, মুখ হতে ইন্দ্র অগ্নি, প্রাণ হতে উদ্ভূত হলেন বায়ু।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন ঋগ্বেদ থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে আজ শুনবেন একই শিল্পীর কণ্ঠে গাওয়া গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হায়মনি খোরাং।

0: আগেই সবা মা খাইনাই চিনি সবা সয়াউইন মা তনিনাই সবা নি বিশিংচিন চিনি ফানতাই আসুক থাইব ফাইনাই অবংখা ডক্টর বি আর আম্বেদকর নি ক কাহাম
1: ফারিকা চিঙ্গজরাও নাইনেলে না তিনি তিহাই সালও পাতি থাংমানি ককরক তিনি হাই সালও পাতি থাংমানি ককরক নি বিশিঙ্গ হংকাঙ্কাই তিনি হিংকাই 1674 বিসিও ছত্রপতি শিবাজী মহারাজ ব মহারাষ্ট্র ব রাজা আঙ্গই বিনি রাজ্য অভিষেক খাইজাকমানি বন মুকুট ধুব্রগুই সিংহাসন আচর জাকমানি তাই আফরুনি সিমিন ব ক্রাক খাইনাই আর বরকনি যে মারাঠা সাম্রাজ্য ন ব দিশামানি সংসামানি কতর তাই গুহার খাইনাই আবনকারী বিনি তেহাই সালন হিরালাল সেন পইলা জবা কুসুম হেয়ার টনিক খিনে পুইলা এডভার্টাইজ খাইনানি চেংজাকমানি আবনকারী তিনি তিহাই সাল পালাইজাকমারকনি বিশিঙ্গ হঙ্গাঙ্গাই ন্যাশনাল ডে অফ স্টুডেন্টনি পালাইজাক তাই ইউএন রাশিয়ানি ল্যাঙ্গুয়েজ ডে নিব হায়ুং গনাঙ্গি পালাইজাকই দঙ্গ আবনকারী তিনি তিহাই সালো হায়ুং বেরাম মঙ্গনাং রং আসাইনাই রকনি বিশুঙ্গ তঙ্গ বলিউডনি অ্যাক্টর বংখা সুনীল দত্ত বিনি আসাইমানি ইংখা 1929 বিশু ব আসাইমানি আবনু কারিব তিনি তিহাই সালো আসাইনাই রকনি বিশুঙ্গ তঙ্গ বংখা মঙ্গনাং প্লেব্যাক সিঙ্গার নেহা কাক্কর বিনিবদিনী আসাইমানি শাল আবনকারী তঙ্গ মস্তি বেঙ্কটেশা ইয়াঙ্গার বহংখা খরকসা কানাডানি সৈকরং একাডেমিক তাই জনপিট অ্যাওয়ার্ড ইয়াসাকজাক বিনিতিনী আসাইমানি শাল আবরকনকারীব তঙ্গ বিদীপ্ত চক্রবর্তী বংখা ইন্ডিয়ানি বাংলা তকে সামনাই বানকনাই তাই টেলিভিশননি অ্যাক্ট্রেস ব তংমানি তিনি তিহাই সালো 1973 বিশু ব আসাইমানি আবনকারী বঙ্গ শুভাঙ্কর দে বংখা ইন্ডিয়ানি ব্যাডমিন্টন থাকি গরং বিনিদিনী আসাইমানি সাল আমনকারী বিনি তিহাই সালও থাই রকমে করণব জং মৈদ খাইলায় তিনি তিহাই সালন পাতি থাকজাক অপারেশন ব্লু স্টার আবো পাতি মানিহিকে গোল্ডেন টেম্পল অমৃতসর থাই হিঙ্কে মিলিটেন্ট লিডার জার্নাইল সিং বিন্দ্রওয়ালে অবংখা কাইসা ব্লু স্টার অপারেশন অংখা ভারতনি নাইমথাং বাহিনী বরক জেফ্রু অমৃতসর গোল্ডেন টেম্পল দামদামি টাকসাল লিডার জার্নাইল বথৈজামানি তাই আরও গবাং মা সামুং সিতারা দাঙ্গাই রক হেকেবা উগ্রবাদী রক আরও টংথাইনাই টংনানি টংমানি আবনও রেখলাইথানি রেখলাইনানি বাকে অ অপারেশন সংসার জাকমানি আবংখা ধরম ইয়ুথ

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান হায়ুমনি খোরাং আকাশবাণী আগরতলা। এবারে চাষের কথা। আজকের চাষের কথা পর্বের প্রসঙ্গ পুঁই শাক চাষ। আমাদের দেশে সবজি বিশেষ করে শাক খুব জনপ্রিয়। এর মধ্যে পুঁই শাক খুব জনপ্রিয় শাক। এই শাকের পুষ্টিগুণ অনেক। সাধারণত সাদা এবং লাল এই দুই ধরনের পুঁই শাক আমাদের দেশে পাওয়া যায়। গরম আর্দ্র আবহাওয়া এবং রোদেলা স্থানে পুঁই শাক ভালো জন্মে। সব ধরনের মাটিতেই এই চাষ করা যায়। তবে পুঁই শাক বেলে এবং এঁটেল দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। পুঁই শাকের বীজ বপনের সময় 18 থেকে 20 সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। তাই শীতে যখন তাপমাত্রা কম থাকে সেই সময় বীজ বপন করা ভালো। গ্রীষ্মকালে বর্ষায় এই চাষ ভালো হয়। বীজ 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয়। কখনো কখনো বেডে চারা তৈরি করতে হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য পলি ব্যাগে বীজ বোনা হয়। চারা 2 সপ্তাহের হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো যায় বা ফাঁকা জায়গা পূরণ করা যায়। সারিতে বুনলে শতকরা 8 থেকে 10 গ্রাম এবং হেক্টর প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি বীজ লাগবে। জমির আগাছা পরিষ্কারের পর 5 থেকে 6টি চাষ এবং মই দিয়ে জমির মাটি তৈরি করতে হবে। পুঁই শাকের চারা রোপণের জন্য সারি থেকে সারি 1 মিটার এবং প্রতি সারিতে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। ইউরিয়া ছাড়া সব সারি জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। চারার বয়স 10 থেকে 12 দিন হলে ইউরিয়া সার প্রথম কিস্তি 30 থেকে 40 দিন পর এবং প্রথমবার ফলন তোলার পর বাকি 2 কিস্তি, এই মোট 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। গোবর এবং টিএসপির অর্ধেক জমি তৈরির সময় এবং বাকি অর্ধেক চারা রোপণের সময় গর্তে প্রয়োগ করতে হবে। এই চাষে শতকরা প্রতি সারের মাত্রা হল গোবর 60 কেজি, ইউরিয়া 800 গ্রাম, টিএসপি 400 গ্রাম, সরিষার খৈল 500 গ্রাম এবং এমওপি 400 গ্রাম। বর্ষায় সাধারণত সেচ দেওয়ার প্রয়োজন হয় না, তবে মাটিতে রস না থাকলে অবশ্যই সেচ দিতে হবে এবং মাটি আলগা করে দিতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। ফলন বেশি পেতে হলে বাউনি দিতে হবে এবং গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না, তাহলে গাছের গোড়া পচে যেতে পারে। পুঁই শাকে কয়েক ধরনের রোগ দেখা দিতে পারে, তবে ছত্রাকনাশক স্প্রে করে সেই রোগ নিয়ন্ত্রণ করা যায়। পুঁই শাকের ফলন প্রতি শতকে 200 থেকে 280 কেজি এবং হেক্টর প্রতি 350 থেকে 70 টন। শুনলেন চাষের কথা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবি কিরণ। অনুষ্ঠানে আজকের শিল্পী কনক বিশ্বাস।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবি কিরণ। আজকের শিল্পী ছিলেন কনক বিশ্বাস। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। তার ঠিক পরেই রয়েছে স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এই পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়া দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকারও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: বর্ষ 2025-26 মে ভারত নে 7.7% কি গ্রোথ রেট হাসিল কি হে আর পিছলা কোয়ার্টার জো 31 মার্চ কো খত্ম হুয়া উসমে ভি ভারত কি গ্রোথ 7.8% রহি হে আর ইয়ে দুনিয়া মে তেজ গতি সে আগে বড়নে ওয়ালি বড়ি ইকোনমি হে।
0: এর আগে শ্রী মোদী গুজরাতের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক GDP একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত GDP 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য GDP প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্যখাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদি ঋণের উপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে RBI অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া RBI বর্তমান অর্থবর্ষের GDP বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। CPI বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে শীর্ষ ব্যাংক। বিদেশ মন্ত্রক জানিয়েছে চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্ন

উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3,567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3,000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সে দেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা ধরনের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো SU-57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে 2025 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। ইরানের 4টি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সে দেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত হেনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানকে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত হেনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির পথ আরও কঠিন হল বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির

জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্পক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গতকাল এই উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি আগরতলার বিএসএফের লঙ্কামোড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনা সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বিএসএফের 37 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফের 97 নম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরের বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছেন।
1: ত্রিপুরা ফ্রন্টিয়ার আমারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হে অর এই দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হে जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे बिहार हो, जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे, ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। রাজ্যের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। লোকভবনে এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু। এদিকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সিআরপিএফ জওয়ানরা অংশ নেন। এছাড়া গতকাল সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের রেড শিল্ড ডিভিশনের উদ্যোগেও আগরতলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বিজেপি রামনগর মণ্ডলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই দিবস উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বরজলা নারায়ণপুর ডক্টর বি আর আম্বেদকর স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খোয়াই জেলা বনদপ্তরের উদ্যোগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম চামুবস্তি ও আশারামবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিজেপির বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক সুশান্ত দেব। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে উমাকান্ত একাডেমির অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আগরতলা আদালত চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিচারকরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ মোহনপুর ব্লকের অন্তর্গত কলকলিয়া গ্রাম পঞ্চায়েতে একটি ব্যাপক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির সফল আয়োজন করা হয়েছে।

আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে এই দিবস পালিত হয়। সারা রাজ্যের সাথে গমতি জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। টেপানিয়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ঊনকোটি জেলার নানা স্থানে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও আলোচনাচক্র আয়োজিত হয়। কৈলাসহরে জেলাশাসক কার্যালয় চত্বরে আজ দিবসটি পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আজ থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া গুজরাত নি সুরাত লাহার চং ফেরাংতাই স্নামখর বাবয়ক হকসি চার সাই চার আর যা গবং রংনি হামকরাই গনাং তাংব তাংনো জেঙ্গি রেখা তৈ হলংথং কাইখা আবনরুগী সংসার জাগ লুকুথুম মন্ত্রীবক্রক সাকা অ তাংব তাংরক লুকুরক নি লাংমাও হামকরাই তুবওয়ান তৈ হাকতনি রংথং হামসামুঙ্গ চুবাওয়ান তংখরক জাগ সাকনাই জাগ স্নামা অ গুজরাত নি নাংমানি বার জাইয়া সাকমানি ককনব খুরসাই মন্ত্রীবক্রক চারাক্কা কামি হাকতনি পুইলা সোলার পার্ক স্নামদি সামানে ককনো মুইতো ক্লাইরে রেখা। কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া আগরতলানি বিএসএফ নি লঙ্কামোড়া হা আরি মরগমা থায় বেড়াইকা তৈ হা আরি মরগনাই বিএসএফ রকবাই ককলাম সালাইকা হায়ুং টংঘর সালনরগৈ বুফাং কাইমুং পান্ডাও মানজাগৈ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ফাংসা আগর বুফাং কাইখা পান্ডাব মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স ব্যুরোনি নাইকল নাই সচিব তৈ বর্ডার সিকিউরিটি ফোর্স নি নাইকল ফাংনখবৈ তৈ কুবুনি আদংরক মানজাখা লঙ্কামোড়াও বিএসএফ জওয়ান রকবাই ককলাম পান্ডাও কক নারকনানি থাঙ্গৈ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী সাকা নৈ সাই চি চুকু বিশিনি সিমি তাবুক সাক জরা হা কতনি হা আরি মরগনাই জওয়ান রক ফাংসিনি রজাক বাচি রাসায়নি সলাইব গবং বুফাং কাইখা তাকলাই বিশিব ফাং ব্রৈচি রাসায়নি সিমি ডকচি রাসাই বুফাং কাইজাকনাই বসকাং বিশিব কেন্দ্রনি বিএসএফ জওয়ান রকনি বখাক্তৈ ফাং নৈ রজাক বুফাং কাইজাকনাই আরনি বিশিংতৈ টংঘর মথাঙ্গৈ নারগৈ মাননাই বতৈ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি টংঘর মথাঙ্গৈ নারকনানি বাগৈ থানচাকে সামুং খ্লাইনানি বাগৈ ইয়াপ্রি রম্বুজাক কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফনি কাইথাম চিসনি বেটেলিয়ানি জওয়ান রকনি টং থাইনকতৈ বিএসএফনি কাইচুকু চিসনি বেটেলিয়ানি কোয়ার্টার্স গার্ড কমপ্লেক্স ই কুনালা কাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রীতে বসাকা হাকতনি গবংমা হা আরি আমচাইরগনো দাল বিদাল চ্যালেঞ্জ দঙ্গ কেন্দ্র হাপাং জেথায় বিএসএফ এসএসপি তলাংজাকনাই তৈ আরনো স্মার্ট বর্ডার্স নামৈ তিসানানি ওয়ানসকমুং নাহার কাহানিব খুরসাখা স্মার্ট বর্ডারনি সামুং পাইথাগন সক পাইজাক তৈ দায়িত্বনো কাইসা পাইলট তাংবতাং জল খ্লাইজাকনাই অ পাইলট তাংবতাং হাকতনি জুদা জুদা হা আরিনি কাইসনি এবা কাইচার থায় ওয়াইসাবাইন চল খ্লাইজাগান স্বরাষ্ট্রমন্ত্রী সাকা হা কতনি হা আরি মরগ থানিও হাস্তে নি হা আরি মরগনাই রকনি সামুং নাঙ্গুকমানি হাস্তেও বাবাই ব্রী বখাকন হা আরি মরগনানি নাঙ্গু হা আরি মরগমানি বেরাস নাম থানিও হাপাং বিসি চিবা কসাম দকরা বাচি কিলোমিটার আরি বনাও সারা চিচুকু কিলোমিটার কতালখে আরি বনানি বাগৈ গসিমুং রেখা
1: ফ্রন্টিয়ার হমারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হ্যাঁ ওর এস দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হো দেশকে এক কোণে মে আয়ে হুয়ে ত্রিপুরা রাজ্য সে সটি হুই হ্যাঁ জনসাংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো চাহে পশ্চিম বঙ্গাল হো চাহে বিহার হো জনসাংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহীঁ হোনে দেঙ্গে এ হমারা অটল বিশ্বাস হ্যাঁ অটল সংকল্প ভি হ্যাঁ।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া সানজাব আগরতলা বীরখুম খোলা নিসিমি দিল্লি কতাল থানানি লামরেখা বীরখুম খোলাব তংখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য সচিব অকরা জে কে সিনহা পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ তৈ বিএসএফ নি কুচুক বেরামনি তাংফাং সং হাস্তেনি বেবাক থায় জুদা জুদা সামুং বতাংনি বিশিংতৈ মিয়া হায়ুং টংখরসাল পালাইজাখা লোকভবন আবনরগী সংসারজাক ফাংসারা কাইমানি সামুং বতাঙ্গ মানজাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনালু ইয়াঙ্গ বলংমন্ত্রী অনিমেষ দেব বর্মা শালবাগানী

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন।
1: আজ অভিজ্ঞাপন সংযোজনায় রয়েছি আমি নিতাই
0: এবং আমি ইতিকণা। আজ 6ই জুন 1674 সালের ঠিক আজকের দিনে, অর্থাৎ 6ই জুন তারিখে মারাঠা সাম্রাজ্যের রাজধানী রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের ঐতিহাসিক রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছিল। এই ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের আনুষ্ঠানিক প্রতিষ্ঠাতা হিসেবে ছত্রপতি উপাধি ধারণ করেন এবং ভারতে হিন্দুবি স্বরাজ এর সূচনা করেন। বারাণসীর বিখ্যাত বৈদিক পণ্ডিত গাগা ভট্ট এই রাজ্যাভিষেক সম্পন্ন করান। মুকুট পরিধানের পর শিবাজী মহারাজকে ছত্রপতি, ক্ষত্রিয় কুলবংশ এবং হিন্দুবি ধর্ম উদ্ধারক উপাধিতে ভূষিত করা হয়। এই রাজ্যাভিষেক কেবল একটি মুকুট ধারণের অনুষ্ঠান ছিল না, বরং এটি মুঘল ও বিজাতীয় শক্তির বিরুদ্ধে মারাঠাদের রাজনৈতিক

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: ইতিহাসের পাতায় যদি আজকের দিনটিতে চোখ রাখি তাহলে দেখা যায় 1936 সালের আজকের দিনটিতেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয়ে যায় অল ইন্ডিয়া রেডিও, যা 1956 সালে এর নাম হয় আকাশবাণী। তাহলে আকাশবাণীর জন্যে আজকের দিনটি সত্যি একটি গুরুত্বপূর্ণ দিন, এ কথা আমরা বলতেই পারি। এছাড়াও আজকের দিনটিতে বিখ্যাত ব্যক্তিত্ব যাদের জন্মদিন রয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী তথা সাংবাদিক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1879 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। ভারত প্রেমিক বলে আমরা যাকে জানি এবং রবীন্দ্র স্নেহধন্য এবং শান্তিনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমার্টস 1893 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন, ভারতের প্রখ্যাত চর্মরোগ চিকিৎসক এবং উপন্যাসিক। নিহার রঞ্জন গুপ্ত 1911 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। এছাড়াও 1929 সালের আজকের দিনটিতেই ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক তথা পরিচালক এবং একইধারে রাজনীতিবিদ সুনীল দত্ত জন্মগ্রহণ করেন। এ ছিল আজকের দিনটি বিশেষ তাৎপর্য যা রয়েছে। এছাড়াও আজকের দিনটিতে আমাদের শ্রোতা বন্ধু যাদের জন্মদিন রয়েছে তাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
3: এবারে কিন্তু বন্ধুরা চলে আসছি আপনাদের সবার খুবই পছন্দের বিষয় লিখছি তোমায় পর্বে। আর এই পর্বে আমাদের এই মাসের যে প্রথম বিষয় রয়েছে তা কিন্তু হলো সবুজ হোক ধরার প্রাণ। এই বিষয়ে প্রথম চিঠিখানি যিনি পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত ধারসা কাজীপাড়া থেকে, তিনি লিখছেন, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘ 1972 সালে দিবসটি ঘোষণা করে, আর 1973 সালে প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়। এরপর 1974 সাল, আর সেই থেকে নিয়মিতভাবে বিশ্বজুড়ে দিবসটি কিন্তু পালিত হয়ে আসছে।

0: স্কুলের পরিবেশ বিজ্ঞানের শিক্ষকরা পড়ুয়াদের একটা বিশেষ কাজে যুক্ত করতে পারেন। এর মূল লক্ষ্য হবে পড়ুয়ারা প্রত্যক্ষভাবে সরাসরি পরিবেশ রক্ষার কাজে অংশগ্রহণ করুক। বিজ্ঞানীরা মনে করেন শৈশবকাল থেকে ছোটরা যেটা হৃদয়ে গেঁথে নিতে পারে জীবনভর সেটাই মনে রাখে, নিজের দায়িত্ব হিসেবেও সে মেনে নেয়। আর এ কারণেই প্রতিটি স্কুলে একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করা যেতেই পারে, যেমন স্কুলগুলোই জীবনবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানের শিক্ষকদের মিলিত উদ্যোগে দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দায়িত্ব নিক এক একটি গাছ লাগানোর এবং সেই গাছগুলো রক্ষণাবেক্ষণে ব্রতী হতে শিখুক। এই দায়িত্ববোধের পুরস্কার স্বরূপ প্রতি পড়ুয়ার জন্য বিশেষ নম্বর দেওয়া হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের সঙ্গে। এতে করে সমাজ তথা রাষ্ট্রে এক ধনাত্মক প্রভাব পড়তে বাধ্য। এই কাজে যে যত আন্তরিকতার পরিচয় দেবে সেই পড়ুয়াদের পরিবেশ সম্পর্কেও আগ্রহ বাড়বে অনিবার্যভাবে। এহেন প্রস্তাব বাস্তবায়িত হলে আমাদের ধরিত্রী মাতার দুঃখ দুর্দশার ছবিগুলো শীঘ্রই কিন্তু মুছে যাওয়া সম্ভব। পরিবেশ দূষণ নামক গভীর সমস্যার সমাধানে বিদ্যালয়ের কোচিং আচারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা মানে সমাজের অনেক অসুখ সেরে যাওয়া। মনে রাখা দরকার, পরিবেশ বাঁচলে মানুষ তথা জীবকুল বাঁচবে। পরিবেশ ধ্বংস হওয়ার অর্থ আমরা পরিবেশের সবুজ শ্যামল রূপ হারিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুঠার মারব। ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন উন্নত দেশ পরিবেশ রক্ষার জন্য বহুস্তরীয় দীর্ঘমেয়াদী নানান পদক্ষেপ নিয়েছে। এগুলোর মধ্যে কিছু নীতি, কিছু প্রযুক্তি নির্ভর উদ্যোগ এবং কিছু মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে যুক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হল অনেক দেশ কয়লা তেলের ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদির দিকে ঝুঁকছে। কার্বন নিঃসরণ কমানোর কঠোর আইন প্রণয়ন করছে বহু দেশ। অতিরিক্ত দূষণে জরিমানা, কার্বন ট্যাক্স, এমিশন ট্রেডিং সিস্টেম চালু হয়েছে অনেক দেশে। অরণ্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণ অনিবার্য হয়ে উঠেছে। লিখেছেন শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া থেকে।
1: এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে এটি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। আমরা প্রতিবছর 5 জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করে থাকি। ওই দিনটি আমরা পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি। শ্যামল সুন্দর প্রকৃতি যাতে আরও সুন্দর রূপে সেজে ওঠে সেই অঙ্গীকার করি। আমরা সকলেই জানি যে পৃথিবীতে গাছপালার অস্তিত্ব না থাকলে মানুষ সহ সমস্ত প্রাণীকুলের অস্তিত্বই পড়বে গভীর সংকটে। কারণ আমাদের খাদ্যের ব্যবস্থাই হোক বা আমাদের শ্বাসকার্য উভয়ই নির্ভর করে গাছপালার উপর। আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে থাকি বৃক্ষ চারা রোপণ করে, কিন্তু আমাদের এরই সাথে মনে রাখতে হবে শুধুমাত্র নির্দিষ্ট একটা দিনে কিছু সংখ্যক বৃক্ষ চারা রোপণ করে দিলেই আমাদের দায়িত্ব কর্তব্যের পরিসমাপ্তি ঘটে না। সেই বৃক্ষ চারা রোপণের পর যাতে সেগুলি ভালোভাবে জীবিত থাকে বা গবাদি পশু সেই চারা গাছগুলি নষ্ট না করে ফেলে সেট দিকেও লক্ষ্য রাখা প্রয়োজন। তাই বৃক্ষ চারার চারপাশটা ঘিরে দেয়াও প্রয়োজন আছে। এর পাশাপাশি সময় মতো জল সিঞ্চন করা, চারার চারিপাশে আগাছা যাতে না জন্মায় সেটাও দেখার প্রয়োজন রয়েছে। আমাদের ধরার প্রাণ সবুজ করার ক্ষেত্রে একটা বড় অন্তরায় আছে, আর সেটা হল নির্বিচারে বৃক্ষ নিধন। আমরা যদি এর পরিপূরক ব্যবস্থা গ্রহণ না করেই বৃক্ষ ছেদন করি, বলার অপেক্ষা রাখে না, তাহলে আমাদের পরিণতি হবে খুবই করুণ। তাই আসুন আমরা প্রত্যেকে পরিবেশ রক্ষার অঙ্গীকার

0: করি, শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংরক্ষণকেও সমান গুরুত্ব দিই। প্রয়োজন ছাড়া গাছ কাটা থেকে বিরত থাকি এবং নতুন প্রজন্মের মধ্যেও পরিবেশ সচেতনতা গড়ে তুলি। প্রকৃতি সুস্থ থাকলেই মানব সভ্যতা নিরাপদ থাকবে। সবুজে ঘেরা পৃথিবী হতে পারে আগামী দিনের সুন্দর ও বাসযোগ্য পৃথিবীর ভিত্তি। নমস্কার আন্তে, অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।
1: সবুজ হোক ধরার প্রাণ, এই বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন মঙ্গলপ্রসাদ মাইতি। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, একসময় আমাদের এই সাধের বসুন্ধরা বা পৃথিবী সবুজে সবুজময় ছিল। ছিল চারদিকে বন জঙ্গল, লতাগুল্ম, বৃক্ষ বনরাজি। তাদের স্নিগ্ধ শীতল ছায়ায় এই ধরা ছিল প্রাণময়, প্রাণ চঞ্চল। তাদের সবুজ রূপটি আমাদের সকলের দৃষ্টিকে নান্দনিকতায় ভরপুর করে রাখত। যত সভ্যতা এগোতে লাগলো, ততই নির্বিচারে কেটে ফেলা হলো গাছপালা। বলা যেতে পারে গাছপালার নিধন যজ্ঞ শুরু হলো। গাছপালা না থাকা মানে আমরা চোখের সামনে থেকে সবুজ হারাতে থাকলাম। সেই সবুজ আমরা এমনভাবে হারিয়ে ফেলেছি, আজ আমাদের সামনে সমূহ বিপদ দেখা দিয়েছে। জীবনে উঠেছে নাভিশ্বাস। আমরা মানুষেরা বেঁচে থাকব কি না সেই প্রশ্নও আজ দেখা দিয়েছে। গাছপালা না থাকার কারণে সবুজ যেমন হারিয়ে গেছে, ঠিক তেমনি পৃথিবী রুক্ষ মরুভূমি হয়ে যাচ্ছে। যেসব নদী নালাতে একসময় জল থই থই করত, তার বেশিরভাগই আজ শুকিয়ে কাঠ। নদী নালাতে জল না থাকার কারণে কত ধরনের জলজ প্রাণী, ব্যাং, সাপ, মাছ, কচ্ছপ বিলুপ্ত হওয়ার পথে। একই সঙ্গে কত ধরনের জলজ উদ্ভিদ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। গাছপালা নেই, হরেক রকম পাখিদের নাচন কলকাকলিও নেই, যার ফলে আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকখানি। বর্তমানে এই যে খরা, কখনো কখনো তুমুল বর্ষণ কিংবা ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা, এসব কিন্তু তার মূলে। এই সবুজ হারিয়ে যাওয়াও কিন্তু তারই মূলে। সবুজ হলো এক কথায় আমাদের প্রাণ। তাই এখন সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সবুজকে রক্ষা করা এবং সবুজ যাতে বাড়ানো যায় তার সব রকম চেষ্টা করা। এর জন্য আমাদের সর্বাগ্রে দরকার বেশি বেশি করে গাছ লাগানো। একটা গাছ কাটার আগে 10টা গাছ লাগাতে হবে। অসাধু উপায়ে আর কেউ যাতে জলাভূমি বুঝিয়ে ইমারত, অট্টালিকা কিংবা কলকারখানা গড়ে তুলতে না পারে, সেদিকে প্রশাসনিকভাবেও নজর দিতে হবে। আসুন সবাই মিলে সবুজের অভিযান চালাই। সবুজ হোক আমাদের ধরার প্রাণ। সশ্রদ্ধ নমস্কার আন্তে, মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর।
0: এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, এটি পাঠিয়েছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, করালি বাগদির নেশা ছিল ফি বছর বর্ষায় রাস্তার ধারে আমোদর নদীর তীরে আম জাম শিরিষ বটের চারা লাগাত, যত্ন করে বড় করে তুলত, এতেই ওর আনন্দ। বলতো, বাবু গাছ আমাদের পেরানের বন্ধু, ফুল দেয় ফল দেয়, বাঁচার জন্যেই বাতাস দেয়। চারদিকে কেমন সবুজের ছবি চোখ জড়িয়ে যায়। দিনমজুর মধ্যবয়সী অশিক্ষিত করালি বাগদি যা পুষত আমরা বুঝেও বুঝিনি। আমাদের দিগপাড় গ্রাম এ রাস্তার দুধারে বড় বড় আম জাম শিরিষ গাছের ছায়ায় আমরা রাস্তা দিয়ে গাই ঢুকি। আমরাও বৃক্ষরোপণ করি।

শিমুল মহিলা গোষ্ঠীর সহায়তায় আষাঢ় শ্রাবণ মাসের রোয়া ধান সবুজ ধানের উপর ঢেউ খেলে যায়, সবুজ হোক ধরার প্রাণ, এই কামনায় লেখা শেষ করলাম। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিকপাড়, মাঁকুড়া।

0: এবারে কিছু তথ্য জানিয়ে দিই। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা আগরতলা পুর নিগম এলাকার সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গৃহস্থালির বর্জ্য ও পয়োনিষ্কাশনের নিরাপদ ব্যবস্থার জন্য ব্যবহৃত সেপটিক ট্যাঙ্কে প্রতি 3 বছর অন্তর নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নিয়মিত সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার না করলে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি এবং ভূগর্ভস্থ জলের দূষণ বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সকল বাড়ির মালিক ও বাসিন্দাদের নির্ধারিত সময়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য অনুরোধ জানানো হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। এছাড়াও আরও একটি তথ্য রয়েছে, করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 300 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গোমতী জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করবুক মহকুমা ইন্দো বাংলাদেশ সীমান্ত বিওপি লাগোয়া লাবুকান্ত পাড়া থেকে বিওপি চাপলি ছড়া পর্যন্ত 300 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া, সাধারণ নাগরিকের চলাফেরা এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 4 জনের বেশি ব্যক্তির জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ব্যতীত কোনো ব্যক্তি লাঠি, আগ্নেয়াস্ত্র কিংবা কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এই আদেশ অমান্য করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। এই বিধিনিষেধ জারি থাকবে 13 জুলাই 2026 পর্যন্ত। এই ছিল কিছু তথ্য।
1: জানিয়ে দিচ্ছি কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2 2026 অনুষ্ঠিত করার বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 13 সেপ্টেম্বর 2026 এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির 2027 সালের জুলাই মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য 2027 সালের অক্টোবর মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ইউপিএসসি জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন 2026 ইংরেজি। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের https://upsc.gov.in

0: এই ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার কর্মক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই মহিলা প্রার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছে।
1: দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সেবা প্রদানের লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন আগ্রহী গ্রামবাসীদের কাছ থেকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে আবেদন করার আহ্বান জানিয়েছে। উত্তর ত্রিপুরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত বসবাসকারী 18 থেকে 50 বছর বয়সী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক তথা দশম শ্রেণী উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়। নির্বাচিত স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রশাসনকে সহায়তা করার দায়িত্ব পালন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 10 জুন 2026।
0: এবারে কিন্তু স্বাস্থ্য বিষয়ক টুকিটাকি জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা সবাই জানি সুষম খাদ্য মানেই কিন্তু তার মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট এবং জল বা অন্যান্য ভিটামিন জাতীয় খাবার থাকতেই হবে। তো কার্বোহাইড্রেট এমন একটি উপাদান যা প্রাকৃতিকগতভাবে উৎপন্ন এক ধরনের জৈব যৌগ, যার মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। আর এটি আমাদের খাদ্যের কিন্তু প্রধান মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান, যা শরীরকে দৈনন্দিন কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং গ্লুকোজ সরবরাহ করে। আর এই কার্বোহাইড্রেটের প্রধান উৎস হল সিম্পল কার্বোহাইড্রেট, যা সহজেই হজম হয়, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা। আর এই সিম্পল কার্বোহাইড্রেট বা সহজ শর্করার মধ্যে রয়েছে কিন্তু চিনি, মিষ্টি, কোমল পানীয়, মধু এবং বিভিন্ন মিষ্টি জাতীয় ফল। তো আমরা যেহেতু শরীরের তাৎক্ষণিক শক্তির যোগান দেওয়া এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতাকে সচল রাখার জন্য এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এই নয় যে আমরা অতিরিক্ত খাবারগুলো গ্রহণ করলেই আমাদের মস্তিষ্ক খুব ভালো কাজ করবে। কাজেই আমাদেরকে সেই খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে প্রয়োজন মতো। প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমরা খাবার গ্রহণ করব না। আর প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অবশ্যই কিন্তু আমরা প্রাকৃতিক এবং কম প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট গ্রহণ করব। তাহলে অবশ্যই মনে রাখবেন। তো চলে আসছি এবারে কিন্তু আকাশ কি বলছে সেটা জানিয়ে দিতে। আজকের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো জায়গায়। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 29 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25.1 ডিগ্রি সেন্টিগ্রেড। রয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, তার পরিমাণ রয়েছে 96% এবং সর্বনিম্ন 54%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 1 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, সময় কিন্তু বলছে, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিগণা,
1: আর আমি আপনাদের বন্ধু নিতাই। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক, এই প্রত্যাশায় আজকের মতো অভিজ্ঞাপন থেকে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

뭐 해 와쿠 뭐 먹은 소에 땅 가사 뭐 하디 탕이제 먹은 태바이 마나 하나 이켜 불라 떠오라 시등 응 데빌 차가노

0: 방 탕낭크 랑록으로 헐스디
1: 디니데 탕낭 클라이케바 타이 부후루 파냐사살로
0: 앙 대와심 포리카로 파야사 팔리아타
1: 능크 크나크 에이 능세
2: 동그라디 너 벨라 리기 라가인 동하 기사 파리카 부그라나 땀 카이나니 하이 아부 사부스
3: 비다 클라이노 땀어 부 클라이노 텐트 가미 탕나 닝게 비앙티 탕나 낭차 앙벌라마 시시앙 탕가벌라
2: বড় নিং খাবা নংলে ফাইদি নগা হাফাইদি তৈরং নং ফাই দি
1: সাবাব ও সরি জিবলে ব্যাং থাং নাইবা নংকা
3: হাই কাকা অরতন ন
1: ই অরন আনি ন তাউনি বাকি নং ফাইসা থানটা গামি থানানি ফাইও
3: কাকা আং নন ভাইকে আনি খানি কগন বুঝো কি সানা নংকা
2: নংকা তাকা ফিদি তামুন খাবা বরিমা নংলে সাবো বংকা আলে সিনগ্রা ইয়া সঙ্গ দংখা
1: ও বুড়িমা নিখা কে বসে গ্রই বুয়া বুফা জাতি গুস্তি রব বেমন থই থামাই কে ও দাক সমনার তংমা ব নারক জাগলি না তা না সরি
2: হাই কি বা চিনি নগ তং মাং খাবলা চিনি নগ ব তং না গ্রই তং সিদি
0: আং থাকা আমা বাবু
1: আও
0: এই সরি চিনি নব তং সিদি তা দো

0: দাসবে নগদ দাংন অ দাসবেন
1: নগন সাব অবিনজা হাফাজি আসুক দেহি ভাই তিনি কলেজে থাকনাই যা
0: আং তিনি পাবলিসিটি অফিস আছে কিছা মা থাকরা নাই আর নামান হন আবন বাকি আংনি নর ফাইমানি
1: তাম খাইনি পাবলিসিটি অফিস
0: বসকাং মাস কালচারেল টিম লংনা ফু আর সুসান জমান হই কিছা দাস মর বিশালাই এটা
1: থানো তামাইয়ং না সার
0: আবু মা সালাই এটা দাস হবেন দিন পেন কামজুরি তো মিলে মিলে তামাবো নারি রইতু
1: বাস রইতাম আমি সেরাই সার আবো আনি মনাতি কাতাল মাসে বিনয় আনি মনাতি কাতাল বাই কায়রিছে নর বেলায় মজাংলায়
0: বো হাই মনে আবো দাস হবেন নিনি বা মনে রকম ক্রি জাবলাসল
1: আবো সানা কেতাবো গবং মা কক সিং টক বিখাই মা বুফা সঙ্গ গ্রীখা হান্তা চেরাই চিকন তেন সিমি বুনি নগর মাং টং ফু হিংকাই তাবো খাই চিন নগর টং তিন গ্রী হিংকাই চিন নগর নারগ্রে লাইখেতা বেলাই নাইথক বিনয় নাই বেলাই মশাং নাই
0: দাস হবেন হাকে সাদি বুফর নি নগর আনত লাই
1: আও মা থাকলাই আংনাপুর নানা সাবান
0: আচ্ছা
2: কি আংতিনি বলঙ্গ থানানি বলতানি নানি তা মাইমুই লোক যত না সঙ্গে ক্লাং না হাঙ্গমাই কেয়া দিব নি বাগুই
3: সাইজন তানি নানি লগি দা তং বা
2: সাইজন না থানাই তা
3: তানি দি বলব করি খানো তা ডাক্তি ফাদি দি বরমা সিয়াঙ্গি তং দি তা

0: তাবুক তামুক লাইছে চাষিনানি সামুং রক বমান থইগা হাই ফানসে বুই বানো সিনিয়া আং সামুং তাঙ্গ হেনে সাই বমায়া ও মোতারক নং বানো কিসা ফানো খারুক লিয়াদা বুই নিয়া হাইন বলংনি মুয়ারক ফাই মা চানাই
1: বিনয় নিয়ে হাতে ডাং মাখা
2: হংবাই কো মকিতে রক তাইসা পাইনা টংকো নংলে ডাং মাখা সা
1: আংবো মুয়ার কিসা মা তলাঙ্গা নামলে
2: আকো নি নংয়াং ইদাং ইয়াং কিসা তাইসা পাইগেরা না
0: তুলাং দি কাহাম সে ওয়ান্দাল নি মুয়া হাই দাস হইবেন জিবলে ও কপাল তাম খাই নাং খা
1: হাই সরি নংর তাম খাই
0: হাই দা দাস হইবেন দ নং বড় ফাইসা নু আংকে কাকা বাইছে আগুলি নাই না হিনি ফাইমা নেই তা অব অব খাই কাকা নি মুই আছে
1: সরি নং আছে গানো তাতাল কক্কা সাদে কবে কক্ন সাদে নং অরতাম খাইনে নি ফাই
0: কুবুই না দাস হইবেন বিশ্বাস থাং দি আং কাকা নি লগি না ফাইও আং কাকা ন রিহিন গানা
1: সরি আনো থকি না তা থাং দি কাসা দি রিক্সা
0: আং কাকা ন রিহিন গানা
1: কাসা দি রিক্সা আং কবং কক্সা না থাং লাগ সরি কাসা দি

এতক্ষণ শুনছিলেন ককবরক জীব অনুষ্ঠান জায়নাক আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। অনুষ্ঠানে আজকের শিল্পী দেবাশিস দেব।

দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন দেবাশিস দেবের কণ্ঠে দেশাত্মবোধক গান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির অন্যতম। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত দেশ জুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন।

0: পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যে বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর ভারতের আবহাওয়া দপ্তর 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ অস্লোয় নরওয়ে চেস টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ আর বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে শ্রী মোদী গুজরাতের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। জনগণকে তিনি ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্প মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারী এফপিআইদের বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার উৎসাহিত করা। অসম মন্ত্রিসভা সেখানকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ বর্তমানের 58% থেকে বাড়িয়ে 60% করার বিষয়টি অনুমোদন করেছে। গুয়াহাটিতে গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভা ডিব্রুগড়কে সে রাজ্যের দ্বিতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে দ্বিতীয় রাজ্য রাজধানী অঞ্চল উন্নয়ন পর্ষদ গঠনের প্রস্তাবও অনুমোদন করেছে। রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতায় আসছেন। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে দিল্লি থেকে সকাল 9:40 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণের পর শ্রী বৈষ্ণব প্রথমে যাবেন নবান্নে। সেখানে বেলা 11:00 নাগাদ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও তাঁর যাওয়ার কথা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানের 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3,000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদিত করেছে। এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। এর ফলে ভারতীয় সামুদ্রিক পণ্য সারা বিশ্বের গ্রাহকদের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ।

0: এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যে বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। শ্রী হরিশ বলেন, পাকিস্তান রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করে তাদের উপস্থিতিকেই সংকটজনক করে তুলেছে।
1: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Empty rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time or the wider UN membership, I would not delve any further into this.
0: উল্লেখ, রাষ্ট্রসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে এক আলোচনায় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ জম্মু কাশ্মীর প্রসঙ্গ যে অবতারণা করেন তার প্রেক্ষিতেই ভারতের এই প্রতিক্রিয়া। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে গতকাল 11 ব্রিক্স বৈদেশিক নীতি সংক্রান্ত আলোচনার আয়োজন করে। ব্রিক্স দেশগুলির নীতি রূপায়ণের দপ্তরের প্রধানরা দিনভর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বিমস্টেক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, বিমস্টেক বঙ্গোপসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে এগিয়ে চলেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025 মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। ভারত গ্রিস বৈদেশিক দপ্তরের চতুর্দশ বৈঠক হয় গতকাল নতুন দিল্লিতে। ভারতের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ। গ্রিসের তরফে ছিলেন বিদেশ মন্ত্রকের রাজনৈতিক অধিকর্তা আন্দ্রিয়াস ফ্রাইগানাস। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করবে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনায় 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা 2026-এর 7ই জুন আয়োজন করতে চলেছে এক ওয়াকাথানের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার পর ভারতের আবহাওয়া দপ্তর আগামী 9ই জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরম, কোজিকোড, ওয়ানার, কান্নুর এবং কাসারগড় জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ অস্লোতে নরওয়ে চেস টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। শেষ রাউন্ডে তিনি জার্মানির ভিনসেন্ট কেইমারকে পরাজিত করেন। ভারত আজ একমাত্র টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের মুখোমুখি হবেন। নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে খেলা শুরু হবে সকাল 9:30। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ খেলবে জাপানের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় বিকেল 3:30। সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু

0: সন্ধে 6:30। খবর পড়া এখনকার মতো এ পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গতকাল এই উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি আগরতলার বিএসএফ এর লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনা সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে বিএসএফ এর 37 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। লোকভবনে এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। চলতি অর্থবর্ষে টানা দ্বিতীয়বার রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গতকাল দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে সুদের হার অপরিবর্তিত রেখে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল কর্ণাটক, তামিলনাড়ু, গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আজ থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নানা রঙের গান, সকাল 10:00 ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান শুনবেন, সকাল 11:00 রয়েছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মানেজারা, শুনবেন লোকগীতি বেলা 1:40 শিল্পী উৎপলেন্দু চৌধুরী, বেলা 1:50 অতুল প্রসাদী গানের শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন গীত গজল শিল্পী লতা মঙ্গেশকর এবং জাভেদ আখতার, সন্ধে 6:05 সমূহ গীতে শিক্ষার আসর, সন্ধে 6:30 অনুষ্ঠান জাগৃতি। অনুষ্ঠানের বিষয় রয়েছে আইনি ব্যবস্থায় নব সংযোজন, অংশগ্রহণে অ্যাডভোকেট শোভন মহাজন, আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী গীতা চৌধুরী, রাত 7:00 রয়েছে ককবরক অনুষ্ঠান, রাত 8:05 শুনবেন জেলার চিঠি, রাত 8:10

তিগিতির শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। রাত 8:30 রয়েছে সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। নজরুল গীতি শুনবেন রাত 9:00 শিল্পী ধীরেন বসু। রাত 9:15 রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠান, প্রযোজনায় রয়েছেন আকাশবাণী আগরতলা। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথম শুনবেন আধুনিক গান শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

নানা রঙের গানের অনুষ্ঠানে আধুনিক গানের পর শুনলেন রামপ্রসাদী। এবারে রয়েছে শ্যামা সঙ্গীত, শিল্পী স্বরাজ রায়।

নানা রঙের গানের অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য, তারপর শুনলেন রামপ্রসাদী, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য, এবং সবশেষে শুনলেন শ্যামাসঙ্গীত, শিল্পী ছিলেন স্বরাজ রায়। আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজাক তাবুক জরানি ককবরক পান্দা তাবুক অজরানি পান্দা ও চেং খালাইনে নরকনি বাই কৈহরজাক হিন্দি রসাপং রক্ত চেং খাই মানলাইনাই আবনি বাকি নরক অরব ককদুকনি বিশংতে গ্রঙ্গি নরকনি খানা মুসংজাকানী রক্ন নরক কৈহর কাহকে নরকন খার জাকাই কাইসা নরক নথানী কয়মু নরক জে খানা মুসংজাকানী রসাপমুনি পুইলানী ককথাই তাই তকে নিবু মূ মানে তংখানকে আবনব স্রাই স্রাইকে সাদি তাই রসাব নাই রকনি বুমু মানে তংখানকে আবু বহাইন স্রাই স্রাইকে সাকাকে আং নরকন গ্লাই সাকে রুতুগুই খনারে মাননাই আও ফাটিকে যেন রসাব মূ খালাই মানে বাক থাংলাইন নরগরব ককদুক খাই মানে ককদুক নিমারি 0381 2326255 ও ককদুক নিমারি ও গ্রঙ্গী নরক খানা মুসংজাকমানী রেসাবমুং নরক খাই মানায় ফাটিকে নরকনি রেসাবমুং খানা মুসংজাকমানী রকন খানানী সেকাং হাইকাবার নরকনি ককদুক ফাইনানী সেকাং হিন্দি টকে নি কাইসা খানা তত রেসাবমুং জঙ্গ জরাও খালায় ফাইদি

বেলাইখানে খানা তো তো রেসাব মুং খাই মানলাইখা হিন্দি তকে রেসাব মুং অমু ও রেসাব মুং তকে মুখে শিল শিলা যুগ যতন সাইমন বেলাইখানে সুপার ডুপার হিট তকে তংমানি অবন রেসাব নাই রকনি মুখা কিশোর কুমার তাই লতা মঙ্গেশকর আও ফারিকে হাইনহাই নরকনি কক দুগ্ন ইয়াসাগি নায়ানো হ্যালো

0: हेलो
1: हेलो,
0: हेलो
1: তামার দলন কোনি কা চাই দাও
0: বেলা খেলাম সব বখুক না না সাদি দা
1: লাল দু পাতা মাল মাল কা
0: লাল লাল দু পাতা মাল মাল কা নেই জের সব মুং তং মানে
1: আবুয়া গান কে
0: হুম
1: গান কে কোন কে তুমনে রক্ত লি আমাইতে
0: ও তুমনে রক্তুলি
1: পঙ্কজ ভাই অনুরাধা পরওয়াল তে
0: আও তুমনে রক্তুলি আও বেলা কে হামবাই বুকক নানা আও আও হামবাই গরং মানি বাগাই আও চিনি বুকু কনিকা বংখা বেলাই কেন চিনর গরং নাই রক নি বিসঙ্গ গরং কুক নাই রক নি বিসঙ্গ খরকসা তাই বেলা কেনা খা তং থক খা সরাঙ্গো সালব্রুম ব্রুম গরং নাই রক বাই মা গরং খা হাঙ্কে বেলাখা গানানি হাই মা দঙ্গো আবো নারিকে বিখানা মসং জাকানি রসাবং নাইটুগুই নাইয়ানো টংগানো হাই তো মা টংগো হাইনে হাই কক দুক ফাই দো নাই সয় থাঙ্কা ককরে যা তো রসাবং খালাই মানে বাক থাকলাই ফাইদি

0: আও বেলা খেয়ে খা তত রসা বংচিং খাইমান লাইখ্যা ও হানসিনি মেরি হানসিনি অবংখা জহরিলা ইনসান টকেনি তাই অবন রসাব নাইখা কিশোর কুমার আও ফারি নাই নাইলে নজরাব কক্টো বসাবত হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো নমস্কার মে রাকেশ বাত কর রহা শিমলা সে
0: শিমলা সে বাত কর রহে হো
1: জি জি শিমলা সে
0: বাত আপকা স্বাগত হ্যায় বোলিয়ে
1: জি তো আজ মুঝে এক গানা সুননা
0: হ্যাঁ বোলিয়ে
1: জিনকা নাম হ্যায় শিকারি
0: শিকারি
1: গানে কি বোলে বহুত খুবসুরত গজল লিখ রহা হো
0: বহুত খুবসুরত গজল লিখ রহা হো
1: জি জি জি
0: জি জি ধন্যবাদ শুনতে রয়ে আব আমার প্রোগ্রাম আও ফারিকে চিং খানা তত রেসাব কাইসা মান লাইখ্যা আবন খানা লাইনানে বোখার থাং লাইনে চিং ব খানা মুসং জাগাই কয়হরমানি চিনি তাকুক সিমলানি সিমি কক তুক বাইখে গরমানি

বেলাইখানে খানা তত্ত্ব চামুং খাই মানলাইখ্যা অবংখা রাধা কিষাঙ্গম তকেনি ও রাধা তেরে বিনা রেসাবনায় লতা মঙ্গেশকর তাই সব্বির কুমার বাই রেসাবজাগ রেসাবুং ফাটিকে চিনি পান্ডা গবাং কুক তো জরা গ্রীখ্যা পাইথাকো চিং কক বরক রেসাবমুং তাংসা খালাইনে তাই আবো খানামানি বাই বাকসানো চিনি পান্ডা মথাক জাকায়।

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হলো আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানখানি শুনুন হারানো সুর ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী গীতা দত্ত।

গানখানি শুনলেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন গীতা দত্ত। শিল্পী কণ্ঠে এবারই শুনুন সাথী হারা ছায়াছবির একখানি গান।

গানখানি শুনলেন ডাক হরকরা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন গীতা দত্ত। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন দুই পুরুষ ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী মান্না দে।

গানখানি শুনলেন সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন মান্না দে। শিল্পী কণ্ঠে এবারে শুনুন স্ত্রী ছায়াছবির একখানি গান।

গানখানি শুনলেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন মান্না দে। শিল্পী কণ্ঠে এবারে শুনুন আলো আমার আলো ছায়াছবির একখানি গান।

গানখানি শুনলেন ছদ্মবেশী ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন মান্না দে। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন খেয়া ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী শ্যামল মিত্র।

গানখানি শুনলেন দিয়ানিয়া ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন শ্যামল মিত্র। শিল্পী কণ্ঠে এবারে শুনুন স্যাগরিকা ছায়াছবির একখানি গান।

গানখানি শুনলেন রাজকন্যা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন শ্যামল মিত্র। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন স্বরলিপি ছায়াছবি থেকে, গানখানি গেয়েছেন শিল্পী গীতা দত্ত।

অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনলেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে। শিল্পী ছিলেন গীতা দত্ত। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: akasman agotola jotani phasing ti porjari ni hamjak matai kha kham ya phre chengjago jine tini ti porjari ni kokbrok panda tini chengtabona pulyana khana badi lela man jora tang biti wo mum phre kaimane tei kok thaisa thai nai
1: tini saiman lainai mui phrai bahai ke kainani na obnoti mui phrai belaino kothok kaisa dalok jasa ke phano chawi manu tei niramisa thani to teibono kothok মুই ফ্রাই নি মানথগিয়া জরা হিনি করে যত জরা যত মলন মুই ফ্রাই মানথগু একশো গ্রাম মুই ফ্রাইও লোহাতে খনিজ মানথগু দশ মিলিগ্রাম হাই আবুন কারিব ভিটামিন এ বি সি মানথগু ও মুই ফ্রাই নব জেফ্রুফানো কাই আজিমু গবাং আজিউই মানু বাহাইকে কাইকে নগ চামানো কারিব রাং আজিউই মানাই আবুন সাইমালাইয়ানে তাবো মুই ফ্রাই চাষনি বাকই মাসিং তামলা হিনি গরে যত জরাবনো মুফ্রাই কাই মানো নকবারতে তুমারি পনেরো নিশিমি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড নি সাকাবো নাংনাই আবুনি তলাবো হিনকে বুসলে বুমুক পেরথাইয়া অঙ্গু চল্লিশ নিশিমি বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তুমারি জরা মুফ্রাই বাঞ্চিও হাইয়াকি আবুনি সাই গবাং হিনকে বুফাংমা থিপ্রাই থাঙ্গো তে বুদুক এরনা এবা কাহামকে রতমনা বাকি ওয়াতিব নাঙ্গো হাইয়াকে কিসিসা তৈ লুনানি নাংথাই হা কসম হা

0: যাক যত হাও ন মই ফ্রাই কাই মানু হারপেক সাপল যাক হা হাচিং যাতে পাথর সাপল যাক হাও ব মূসা কেবেমুং গরে বন কাইথানী ফিয়া হা ওংনানি নামে রস গান মই ফ্রাই কাজাক যাতে কুফুরজাত অ পটনই নগৈ মানো যেন মই ফ্রাইনি বাকি দই বাথা গিয়া হা সময় এবার কিসা সুখ সরসর হিনকে বেলাই চাকুকমানি তৈ সাতং ওয়াতেই নকবার কাহামকে মান্নাতেই আপন কাইচমইব মান্নাই থাই খেতব হাইন মাচা করেই এবার নকনি নুখুং সাকাও ব দংরেউই বকসাইব মানমারি মানি মানো মই ফ্রাইনি তৈব মানমারি কাহাম মান্না বাকি মই ফ্রাই ইয়াফাং নিজে যাবরা আপনার সাই স্রাই স্রাই খেলাই রেনানি নামায় বেলায় গবাং ওয়াতেনি জরা তৈব থাকিয়া তৈ খেলাই আপন লামা সামই রেনানি নামায় বুচলি কাইমানি এবার চারা কাইমানি চল্লিশ নিসিমি সাইড দিননি বিশৃঙ্গ মই ফ্রাইনি দালগ্ন যেন চাওই মান্নায় এবার হাতিব ফালেই মান্নায় আপন কারিব নখলা নখনি ছাদ সাকা টপ তৈ পুকুর বিতা কিনারগ কাইব আপনি রং আজিবই মানু হাতিব ফালে নকনি বাকি কাই চাই মানো আপন কারিব হাতিব ফালেব আলাই দেখলাই রং আজিবই মান্নায় মূসা সার রিয়াবইন যেন নকনি বাকি জেফ্রু কায়ো আফ্রু ফিয়াবা যেন মূসা সার রিয়াবইন অবন মই ফ্রাইন কাই মানু হাইকে দিনিন বাকি আসে নঙ্কা মই ফ্রাই কাইমানি কক
1: আও আসুক যারা লেলামান জরা তাং বিতিও মুম ফ্রাই কাইমানাতে কক থাকে থাইনে সামানি না খনার জাখা লেলামান জরা বা তাব খনাবাদে যাদনির চাপ মুং খরাং রবনে মঙ্গসরি দে বর্মা

不得行那么少我好有肉。打开了，别想要喝了。

অথমানে বিছনা বব অদাসিক থেয়ালে ইয়াকরই ফাইদে থয়ালে ইয়াকরই

나 지금 바쁘나 엄마 퍼 얘는

0: আসুক জরা লেলামান জরাব মঙ্গসরি দেববানী খরাঙ্গ যদনি রেচাপ মানি রেচাপ খনার জাখা
1: তাবো খনাবাদি
0: বৃরকনি পান্দা নুগুল

0: খনাই টংনাই জত খাপাং হকতাই বুকুক সঙ্গ লাম সঙ্গু চিনি তিনি ব্রী রংনি পান্ডা নুগুল চুংতি খালাইনাই হায়ং টংকর সালনারগী ককিসা ও ককন চেরি সুকুরবই সানানি বাকে চিনর বুকুক খরকসা ফাইসক পাইকা বুকুক প্রবারানী দেববর্মা বুকুং লামসগ চিনিও পান্ডাও
1: হামাই
0: পইলাচং সাইমান্নাই টংখর তামন হিন
1: টংখর হংকে চিনি লংমাবাই গরংজাক চিনি লংমাও হা দই বুফাং ওয়াফাং আবো যতন চিনি লংমাবাই গরংজাক তাই টংখর টংখরতে বতঙ্গ টংখর বুফাং সিমিংয়া হা সিমিংয়া ওয়া দই পান দই আবো বখব যাগ চিনি টংখর
0: আও নবার দুইবার বুফাং ওয়াফাং আও তো বেলাই খেলা নামকমানি কক হিংকে ও টংখর যেন খাটি নারে থাকা হংকে চিনি খাইতাই তামো তাই সোনা থাকে চিনি তাকলাইনি ও যে টংখর হায়ং টংখর সালন বেলাই কতরকে পালাই যাগো হিংকে আবো বজাগা তাকলাই পালাই যাক নাই
1: চিনি হায়ং টংখর সাল যেন সাইমাঙ্কা চিনি ১৯৭২ সাল থেকে বন গসি যাকা আপ্রন সাকলাই যাকা চিনি জাতিসংঘ কাইসা সোসাইটি হাই বরক ও সালন টংখর নি সাল হনাই সংখা হাইফানো ও ১৯৭২ সাল ও টংখর সালন আসে পালি জাগলিয়া পালিমা সাল অংখাসং ১৯৭৪ সালনি ৫ জুন ৫ জুন ও সাল থেকে যেন টংখর সালন বিশি

0: 마음을 닦나이 힘께서 뭐 방과 방마가냐 진이 사함 가함 그런 동나 한 관계
1: 아버는 고고는 동고 무방 방사 랑마 코럭산이 랑마 가이샤네 이게 아마게 세가 방마노 정도 누고 부스터스로 라말람드랑 테바자 뜨이뇨 정 마가나다 키비디 뜨이버지니 랑마 무방지니 랑마 지니 어제 클라이메트 지니제 담나이 보야르 콕 아버럭 벨라이케노 타복 시트라웨 파갸 보럭 방르르 চিনি তাবুক টংখর বক্তাই ব দেরা রক দেরা রক ই ফাইকা ইনকে আবনি বাগাইন জং তাব সানা থাকা হংকে চিনি অ টংখর জং নুক জাগো বরক রক যে সকপানসে অমা হাইকে ফুনুগই টংদি নিনি পোস্টার স্পান থেপাই টংদি আবনি বরক কেবো নাই কইলিয়া ব নাই টংফান যে খা বাইনাইয়া ইনকে আবনলে নং তাবুক যে অমা হাইকে নং কক বখা রাখা যে অ কক বখানি টাং বটাং অ টাং বটাংনি মতেদা সামুং খাই যাক নলে তামহেন
0: আংকে আয়ুং টংখর সাল জে পালাইলাই টঙ্গ সালাই টংলাইও সালাই মাবাই সিমি ব আলাইমু নকজা গিয়াটা হাঙ্কা জং স্কুল তাই চিনি রং সরং মা জাগা বা পোস্টার আবরক বাইনও জং জাগা জাগার থাঙ্গই বা আবনও জং তাই আওয়াইমু রেখে সাউতা চিনি চারিদিকে কাহাম গ্রং টংলা হাঙ্কাই জং অমা হানিও মা খাইনাই হাঙ্কাই আবো চিনি হাপাংনি সিমিং সামু গিয়া আবো হাঙ্কাই চিনি নং আং যতন মিলিবই আবনও জং সাকথারে সাকথারে কাসু লাগে চিনি টংখর তাইসা কাহাম অঙ্গান হনে আং সানামু সঙ্গু
1: আবন জেতাবো রংনক রগব আপনার তৈ তাবুক নেই যে টংখর তৈ গাবান কাইসা সাবজেক্ট না টংগো কাইসা ও সাবজেক্ট রঙ তৈ যে ফরংনাই তৈ ফরংনাই জগ রক বরক ব কাহাম কেন সাকথার নিয়ে ফরংগো ইনকে যেন যত বরক ন আপন খাওয়ানা হারই যাতে ম চিনি টংখর যাতে যেন খাতে না রাখা হাঙ্কে চিনি বরক রক নি গাবান মানো বেমার রকব উঙ্গু ও যে হে টংখর হামিয়া হাঙ্কে বেমার বেমুক ব উঙ্গু তামলে ইং হমালে চং নুগে দিবা তাম তামও চং বেমারক নুক আবো নং ব ছাইমানো
0: তাবু বরক নি সাকাও ব ও চিনি টুমানি বাই হামিয়া সাইয়া বি সি নুকজাগৈ টংগো হাঙ্কাই চং আবনো রক্ষা খাইনা হাঙ্কাঙ্কে চিনি সাকাম সাকাম নগব জং কাহাম গ্রং মানে চারিদিকে জং কাহাম টংনা হাঙ্গাই আরো নগ ময়লা সিদ্রা নুখাঙ্গাই জং মা সানাই সাকাম নগ রগ গানা গিনি থাম্পুই জাবরা বকবরা আবনি থেকে বসেনি সাকাম হামিয়া অঙ্গু হাঙ্গাই চারিদিকে আবন সাকাম ন গানা গিনি প্লাস্টিক বটল বা কয়াই চামারক চিনি কয়াই পেচি রক বুকুং খিবি হাঙ্গাই সা খাম নক রকব তাই কিসা লে বোখারক সরঙ্গাই পানো হামানো নে আং মানসগো
1: আও আবো তো সা খামো সিমিত জং তো টংগেবলে না সা খাম নগ তো জং আর সিমিত চিনি জং তো আরো চিনি থাইয়া চিনি বড় মানুষ টংমানি গানকে চিনি নকশা নগরি চিনি বুফাং ওয়াফাং আবনো গবাং মা জাগা নতাবো প্যাকেট রক খিবি যা ওয়াতে বাঘা বেবানো কষগৈ থাঙ্গো সমুদ্র রগ কষগৈ থাঙ্গো তৈমা তৈসা বেপাংনো কষগৈ থাঙ্গো ফিয়াবা অ তৈমা তৈসালে যেন আ জাগানে তৈ বেসে যেন চলিত জলবায়ু নো পরে থাকে যেন তো নুগে দিবা বই রগ অ তুমি তৈসা নখা সাকা ও নবার বাই থাঙ্গি নাই তাইসা ব গবাং মা জাগা থাঙ্গি বরকনি যে নবানে সামুং খাই যাবো তা অ নবান তৈ অঙ্গ কঠোর অঙ্গ ওয়া তৈ খেয়ে বতাইসা হাও তবু এ যেন নুক যাবো তাবুক যে কলমানে জরাবো আং থাকি কিসা সানাই মানে যে নবার হামিয়া বাই চিনি গবাং মানো সাক হামিয়াঙ্গো সাক হামিয়াও মানে তাম্বা চিনি শ্বাস কষ্ট লাংমা কষ্ট আসাইখানে জিরাইরং যেন নুগো জিরাইরংনি কিসা কেন বিনি শ্বাস কষ্ট বিনি গবাং মানো খাগলাবনি বেমার ফো বতাংলাম তিন খাবা আগিনি বড় অম হাই গরই তাবুক লম হাই মানে কারণ অব যে টংখর হামিয়া অঙ্গই চিনি যে আবহাওয়া চিনি যে বয়ার খক বেলা এখানে সিদ্রা আবার তাও ইটবাট আবো আসংন বাঙ তাবো চিনি তম সেলাই রেক সেলাই রেক লাইফ স্টাইল বি সেলাই যাগনে থঙ্গ
0: বিল্ডিং কত কত সানাম জাগি টঙ্গ কাইসানি পরে তা কাইসা হাই নবার ফাইনা লামা গড়ি খা আবো বো চিনি এফেক্ট গলাই হনে আং মানসগুদা চিনি সা খামনে বাগৈ হাসিং তাবো কামিয়াম চাই রগবো

0: 정대범 한 명은 좀 인퓨저로 진이 티난 거 좀 뜻이 많은 라이글라 아마 얘는 좀 완초고 능력 담힌
1: 아니 안고 안고 아니 살마만이 못해 어버 하녀 티난 거 보증 대보 자자루라 응라냐 되니 바게 행게증 승 녹자기 동 오다보 제 뜻 바하게 팔 녹자기 동 뜻 팔 녹자기 바하게 동 아버 담니 바게 하이 응나 난카 바 진이 플라스틱 마네 벨라이 케노 낭게보 플라스틱 승 유스 칼레 동하 낭야보 승 유스 칼레 동하 수도 되는만 심이야 사마 능마 테게 저도 플라스틱 니 마네 망시 나이디 승 누구 정고 마이랑 따부 아기로고 케 칼레바리로고 헝가이 승 라이라이오 승 마이사우나 헝가 따부 케 승 녹자게 정고 라이블라이 그마이 탄가 라이블라이 그마오이 승 따부 페퍼니 마이랑고 마이자라요 아보보 진이 삭니 바게 하면은 흔히 많다 그러니까 승 아기 행가 승 내셀 부판고 마이자마니 마네 부 탈릭 블라요 이스케 승 탈릭 블라요 자마니 아보가샤 진이 삭니 바게 가 함는 농자고 나 그러니까 부판
0: 부판 가마마 베만 하모 진 탈릭 블라요 마이자마니 ओ जे थालिक बलाय जे माइकुतुंग कलाय दिबा गा माइकुतुंग जे ओ थालिक बलाय बो खांकनो थालिक नरमै थांगो जे जेम जों आवन बाय खांगे आवन बांगनि बलाय नरम थांग माहायनो माइकुतुंग बो खांकनो थालिक बलाय जे कर्मले लेङै कालारंग थांग आबना जों माय बक्सा मासाव गा आबा बायसे 23 टा बेमार हामुनि सव गा प्रतिनि जों स सलाय जों मानलिया गे आबा तो कैसा साख हामक्रानि बेरे फजें से छगो जिनै गे ओ माकेनो जिनि साख नमसं কাহামকে তনে মানতা বেমারক না কাশুই
1: বেমারক কাশুই হিংকে আঙ্গাবন লুকুরং ন কাইসা মেসেজ রে নাম জুমু জে জং সিনি টংখর কাহাম করং
0: খাতিনার না বগে
1: খাতিনার না হংকাই জং তাম তাম খলাই দাই বা তাম তাম খলাই কে সা আবা আং লুকুরং ন কইনা মুজং কাইসা নি মেসেজ জং যত মানে জং যত টুকু খাইমান ছাক জং মুগে আং লুকুরং ন সানাম জং কইনা মুজং যে জং টংখর কাহাম করং টংনা হাঙ্গাঙ্গাই জং বুসুক সাকথারি টংনা নাং জং বুসুক হামিয়া সিদরা থেকে কাতি উই টংনা হাঙ্গাই বাড়ি বিট বা গানা গিনি চিনি বুফাং ওয়াফাং গাইনা নাংনাই হাঙ্গাই হামিয়া সিদরা নো খিবিয়া উই টংহাঙ্গে আবু বেলাইকে জানাই তাই নুগুই টংখাই জং নকশা নগারি মানে সিদরা কি বিমারক নুখাঙ্গে জং আবনো মাকা সুলাইনাই
0: আবনো বাক্সা বাক্সা তৈরং না হাই কিবলাইও সাপ্লাই দিতি লাইথংবো আবনো বন্ধ খাই রেগেজা বাত মথাগ রেগেজা আবরনো বজং কাইসা বেলাখেন জং নুগো লামা লামত্রং রগো বহাইনো গে সিদরা মানে আ বেলাখেন না মানে কক নো জং তিনে তাই বক বমা কক জং সাইমান লাইখামু পিয়াবা জরাবাই খাজাকনি বাগে জং আসে কক সাইমান লিয়া ইনকে জং তাইবেশা অমহাই অমহাই বিসি ব্রম ব্রম না পাইলাই দংবা আবনো কারি বজং তাইব টংখরনো জং খাদেনানো থাঙা কে জিনি খলাইতে রগনো জং জিনি বড় রগনি জে ওয়ান শক তাং তাং বতাং রং জং তাম খাই জিনি বড় মনুষ রং তাম কে জং ফরঙ্গে মানো আবরং তৈ জং তাইবেশে সালাই ফিনে হিনে কক কজারে জিনি দিনি নি ও হায়ং টংখর সাল মিয়া আমা হাইকেন গবাং মা জাগানো হম দনং কা পালাই জাখা মিয়ানি হাই সালো ফিফথ জুনো আমাকে পালাই যাব হাইনি বাকেন জব পালাই মানে দিনও সিমিয়া পালাই মানে সালনো সিমিয়া জং সাল ব্রুম ব্রুম সে আমাকে জং পালাই থানায় নামে হিনে যতন খাওয়া গাছে সমাই দাঙ্গি জং যতন ফাদি জং চিনি বড় গ্রক কেবন জং নাসিক দংয়াবই যে হামিয়া সিদ্রা খাইমানো জং মথাগৈ চিনি যে তাং চিনি থাংসুঙ্গ জং কাহাম খে টংনানি বাকে চিনি বড় গ্রকনি যে খাই দের জং কাহামকে যতন জং সাকমা থারনাই হিনে চিনি তিনি নে অকক ন অরণ মথাগলাসিনে হিনে যতন ন খাই টংনাই তাকুক তাই ভোগ সঙ্গন বা চিনি অকক খাই টংহাঙ্কে বড়ব অকক রং বিশিং তৈ সিরং তিনি অ পান্ডান অরণ মথাকসিনে বুকুক নো বা হামবাই
1: হামবাই

আসুক জোরা বুড়ি রক্তি নুগুল পান্ডাব হায়ুং তাঁকর সালন রক্ষাউই প্রবারানী দেবরমা বাই কগলাম সামনি ন খানার জাক্ষা তাবো খাবাদি নবীনচন্দ্র রিয়াংতাই বিনিপাল বাই রচাপানি রচাপুং

Chẳng nói gì, mày ơi, gọi đi con mà chẳng nói.

0: চাচা গিয়া আং জানি কক ন তা
1: তাকে বাবাই সাবো আবা ওয়ান সুগি মানো আবা হেঙ্কা রম দি বরন তাবো বরি বাই চলা খরনি হামজাগলাই রম দি তাক বরিনি বুমা বুখা
0: বুমা
1: ওই তো আবা গসিয়া চলাবে আ চলাবে কাইনা গসিয়া আ বরিনি জোরখলাই নগত নই দক
2: তনি
1: কই তো আবা কোন জরা কাইসে ফাইপুরো জরা কাইসে নগত যা চলা সর হয়তো আবা বিনি দল পাল লন তুই ফাইনে জোরখে রমই তা লাইন থাকে
0: লাং
1: থাকে আহি বুঙি মানো
0: কনি নং মানো
1: কনি নং
2: গা ওর তেথে কক জং সাই মানো খরকসাতে খরকসানো ফানকার রমিত লাংমানি এবা হামজাক লাই খারিত লাংমানো লাইতে থাকে কাজগি মানিয়া আবো তো সমাজ পুইলা সগাং স্বীকৃত না লাঙা হদা গসিনা নাঙা না আঙাইনে হামজাক লাই বুমা বুফাবো সাইমিয়া কেবো সাইমিয়া এবার বুমা ফগো সেন্দ্র সিম চালো বের হামজা লাই খারি থাংলাইকিয়া এবারমনি নং বরি করছ হামজাকি তঙ্গ বন জোরখে রমিত লাং থাকা
1: আবো তো হদা গসি মিয়া
2: হদা গসি মিয়া আঙ্কাই আপতি খে নং সাইচু হাক সাক ন কাইজাকলাই মানো ঠিক ন কগলে সয় ফিয়াবা হদা তো আমনো গসিয়া আঙ্কাই বরিনি গসিমুং তাই বুমা বুফানে গসিমুং মানখাইছে হদা রায় যদি কাজাগি মানতা বলি তুমুং গসিয়া কায় এবার বুমা ফান গসিয়া কায় নং ভাই
1: কাজাগি মানায়
0: খারি থাংপান এবার ফান করা রমিতলাং থাংপান ফান ফুনগ রমিতলাং থাংপান আপনাকে হদা গসিয়া হাঙ্কা বরং কাইমাই
2: ওল হদা গসে কাইছে ওল সে বরং হদান যে রায়দা তোমানি আর ওইজন রগই
0: রগই কাইরি
2: আর রায়জন ইয়াকতই কাইরি হাঙ্কা তাবু রমদি চামড়ি কাবই কাজা মুনে কোন চেং পুইলা সালাই গেলেন আবংখা চামড়ে কাউই কাজাম ও রাইদা বেলাই কসা আবু তো জং
1: যত নি দফানি ন
0: যত বরক দফা ন তঙ্গ আবু
2: যে চামড়ে কে কাজাম নি অতি হাই রাইদা কসাম জিনি বরং বিসিঙ্গ অতাই করি নি হাই মা তংতা জং সক সাল রমই যে সক হাতি রমই যে সং সালে ফিমে আবু নি বিসিঙ্গ যত দফানি ন চামড়ে কামানি ন বেলাই কসাম কো যত দফান তং হাঙ্গার নি চলাবাই বরি নি বুমাও ফা কক থানচঙ্গি ন রমদি চামড়ি রাইজাতেই কারি ওই তারপরে কাইতা আহিয়াদা হাঙ্কাই বিশেখ তাম এবার বিশেখ বরি নি বাগে চামড়ি কানা নাঙ্গো রিয়াং রং বিশিঙ্গ
1: বিশেখ তাম
2: হাঙ্কাই চেং মিয়া ও যে সালাই মানে রূপিনি রংনি আর খাইজো
1: বিশেখ
2: ত্রিপুরি কমিউনিটি বিশিং তো বিশানি বতঙ্গ রমদি অরখাইয়া বিশেখ তাম এবার বিশেখরিনি বাগৈ চামড়ি কানা নাংতা আফুরু বব্বকরানি নুখুঙ্গ সামুং হুমুং খারি ওই যাই যাইখে তাঙি দংযাও আসা আমেরিকা আফুরু বকরা নগ কামাই দং ফেম কাইজাক বাইছে বুঝিখা কাইজাক বাই চামড়ি কাতা বিশেখ বিশেখরিনি বাগৈ বকরানি আরো চামড়ি কাউই দং ফুরু বিশেখ তামনি বিশিঙ্গ বসাই বিহীন তলাঙ্গি নগ ওয়াইসা মাথা
0: ও বিশেখ তামনি বিশিঙ্গ ওয়াইসানো মাথাং নাই
2: ওয়াইসানো মাথাং অরখাই কুবুনি রমদি রাইদা
0: রাইদা বাই
2: সবাই কোয়াতা
0: আচিনি রাইদা আচিনি যে দেব শ্রী শ্রী তিনি রাইদা তো মানে
1: গদাল জায়গা
2: আমবা
1: কিছু জুদা
0: সলাইয়া তা জুদা
2: কিছা কিছা জুদা নুক জগা আঙ্কা রমদি আজ জরাও বুমা বুফা বাহাম জং ন রুফাইনি রাং বতাং তাংসা তেরিগ নাই কাংনই রিসা কাংনই ইয়াফার সুংনা নাং মংখা চিনি আগিনি শ্রী শ্রী তিনি যে হদা রাইদা রগই যে গরং চলি ফেমানি রমনি চং তো রাংচাং এই যে রুফাইনি মালা রাংতাং মালাটা আমি তো চিনি তঙ্গ রিগনাই তো চিনি ট্রেডিশনাল ড্রেস তারপরে রিসাব চিনি ট্রেডিশনাল ড্রেস ওই যে ও মানে ইয়াফানে বিশিং তৈ চিনি হুকুমন
0: গানাগিনি
2: আমসাই তোমার উপর দাম খাইবা হামজন ইয়াফার তোমার নাঙা না হাঙ্কাই রাংচাক নি মানি র কৃষক
0: সেনামই
2: তো 10000 15000 20000 পানো আমরা রাং পয়সন হালো নি যে সকচা দিতা
0: মুংসা পানো রাংচাক নি ফা যে কোন মুংসা পানো রুতা হাঙ্কাই আগিলে চিন সিরি সিতি তোম মানি বা রিগনাই দিসা আবন ন চং কতর খাইনু গো আবন ন চং আফর কাই রিলাই
1: আবন বরম বরম ভরে যাক
0: বরম
2: ভরে যাক দা হাঙ্কাই চিনি ফিয়াবা সকাঙ্গ দালো মিশল করই চিনি যে
1: আপুর তো সরাই সরাই চিন সিবি তোম মানি আপুর সরাই সরাই
2: গরমে রং বুতং রিং নাই রিসা আবার রক্ষাই চিনি কুবুই কুবুই ন মসিদ্ধা চিনি হদা গরং রগুই ন রিজা গহিন
0: মানা
1: আবো তো আবো চিনি সাকনে আবো তো চুম কোন ফাদারে হানি তো মাবুয়া ফাদারনি কোন দফানি আর নি হইতে সঙ্গ আবো তুই ফেমবে আবো চিনি সাক সাক যাবো আবো চিনি শ্রী শ্রী তিন সিবে যাবো সাক বাই তাগাই নাই সাক বাই চং ও বখলাই না বাইকে চং আবো ফুনুই নাই তি সেই তুই ফাই যাগা
2: চিনি তা আও কুবুই কুবুই ন রিসা সর্বাঙ্গির তারপরে রিং নাই চাম থুই র তাম আর পারে না রক তাম তপরে খিত রক তাম ওই যে মুই খুন চক

0: برهنو كل سكريب لا
1: تي تابوتو
0: تيني راسارا
2: ميك موسو كاي بوتايتا
0: بوتايتا ايجا بسخاي ابتي بوتاي سايجا نوكسا ريجتا اسن نايتو
2: كوشم بالي ني ديك ناي كچاك باني ني ريشا ان ني ني باكي خاتي جاكني ماني تيني سيري سيتي ني رچاپ موسو تو ماو
0: كوشم بالي ني ريك ناي كاناي كچاك بالي ريشا سوتي ري ابو كي فيابا بلاي كوغ نان ماني ابو سيري لوكو كوغ ربا يو ابوروك بابباغ رسامون تو رسامون تينو سن مورو بابباغ تيني ওইজে ছকাঙ্গ নাং থংমানি কানমু
2: চিনি হুকুমুন তুই আর চাপং
1: রক্তা আকে কানে তোখা কে চিনি জে চিনি হুকুমুনি জে ব্রি রক্ত হই তো
2: মানে আবজ মুচাং মানি বাড়া
1: তো বসে বলং বাই দাশি দেখে কে বলং বাই বসে মজাই তো বনি আহে খলাইনে বনি দামা দামা ও বসাঙ্গ খেবজা খলাইনে পানো লাঙা তুই যা খেপা না আকে বন নাশকি নাইখে কে বনি জে বিনি জে সম্পূর্ণ যে বিনে একটা নাইথক আবো
2: নুকজা গতা
1: নুকজাকে ফাইজা কো
0: গরম দে আবো তো থাঙ্কা বংনি ইয়া ফার সংমানিতা তাবো ওই যে চামরে কই পাই মা ইয়া গুলো বসাই বিহেক বসা তো ওই নব কি ফিল জাতা বিশে তাম বিশে বৃত ব চামরে কাজা কা বিশে বৃত গুলো খাই রাম দে বন্ন গ বৃত ফাইনা না না শুধু বৃ সিমি তুবলিয়া
2: বসা বতে ই তুমি ন ফাইতা তাং হিঙ্গে বিশে তাম বিশে বৃ নি ইয়া গুলো সেব তো কি ফিল হংগাই বিহিনি লগি লগি বসা বতে মাসা মাং নি জে মানি আর বিশিং গ বজতন তুবই নগ কি ফিল কাতা ফর
0: কাই রাম দে বুমা বু ফানো ব বুসুক পানো সকা দি মাং খাতা রি
2: ফাইতা
0: নু সুক ন নাই দি
2: নাই দি
0: ফিয়া বতম মুসংখাই বকরা নগত ব বিশেতাম বিশেপরি তংখাবলে তম মুসংখাইব বকরা নগব তংরগি মান আবো বপর আবো কোন আপত্তি খলাই
2: আর কোন আরি বজা করিতা ন কিফিলি ন মা থাংনাই এবাতে মা থাংিয়া আমতি কোন ক করিতা বচ চাজা খাংকা বা আমেরিকা মানে জায়গা বকরা নগ ফান তংরগি তরু খাতা
0: রমনি মায়া মমতা উং থাইয়া দব তংমান তংমান রমনি বসাপতি সংখাই ইয়াং বকরা বকরা জকবুত ইয়ং টংসংনার বসুংনি মাইয়াং আহাই রক্তা আবো নি ইয়াগুলো বকরা বাই সম্পদে কি জামি যা বাগে রিজাগি ফানো মানো আবো কিন্তু বাগে সে রিজাগি ফান মানো হাই ফান যে বকরা নি সম্পদে নি সান্দাই মাইয়া
2: মানে বজে টংসাক চামারি কাউই যে টংসাক ব আর খেত ফানো রেখা হুক পানো বাগে রেখা যায় আবো ব খাই চাউই টং মানাই ফিয়া বাবো বিনি বাই থাকি হিনি বসাইব মানগলা ফালব মানগলা বাই রাইতা
0: ঙ্কাই ম থাঙ্কা দাল সানা ঙ্কাই পমরুই কাজং মানি খাই রমদি আবো তো বং দফচিনি যতন হাইতা হ্যাঁ তাবং নি জরা রগবা রমদি সরংজাক মকল পাজাক হ্যাঁ চালা শিগলা চালাই রব চামরিকা ওই কাজং না সৈলিয়া আগিন সঙ্গলিয়া আগিন কাহিলিয়া আমি বরক তাম খাইকা বরিনি বুফানো মানই সকা দা করগ্রি ওই কাজং
2: ও বংলাই দেখামতিছে যে ও মানৈ রগ্রি খাঙ্কা বতে চামরিকা এই যোগ বকানো আবুরি ওই
0: তাবুক উলো তাবুক তাবুক খাই ওরাই দেও বাখলাই কথা পড়া খাঙ্কা চামরি তো কারণ নকে তাও তো চামরি কলিয়া খাই মো মানি মারি ফাইনে আম বনাই দি ওয়াক টক পুনর মো ব্যাপক ন কিন্তু বিয়াও নাংনা জাতা কাইলে পারিব না
2: কাইলে পারি না
0: ওয়াক কখা টক বরম দি
2: ও
0: বাহান সে টক কি সাইখা কি মা পুন বাহান দেখা আবার রিচু মা
2: চুয়াক তো নাঙ্গো ন হুঙ্কাই গয়না গোসাঙ্কা মানে হামজ কতা ন যে কান্দিনা নাংমানি
0: কান্দিনা নাংমানি
2: আমনি বাকে মানে যে নাংমানি কাইমানি নুখুঙ্গ যে নাংমানি মানে যতন মারি খাতা
1: মারছে না
0: কই মো বক সৈন্যতা ন সামরে বক কানা মুলে কোনো খানা নাং দিয়ে খাতা ন মফান ক্লাং দিতে
1: লাগি
0: সামরে কাখে তো বিনো খাতে কাম লয়া হুঙ্কা কাস কালিয়া কা ন মফান দিদি আসে লাইতে তো খিন ন ভাই বুরি মালাং
2: বুরি মালাং মানে
0: আমসি তো লাইতেতে ও ক সিংকো লাইসিং দা লাইতে তাই নম্বরি রহয় মুংসে মুংসা ন খাই মাথানে চা থাকে হাঙ্গাই রুম নে চেন তব কক চালাই জান তা তুম ন তাবু ও তাবু নে জরা রগ তুম মতই চামরি মতই খে খাতি পরিশ্রম খাইয়ে খাইয়া না খাই তাবু নি চালা রক চামরি দে কাইমা খামু তাবু চালা শিখলা রক
1: বড় মানাই হেন তাবু নে
2: তাবু হ্যাঁ
1: খাবার তাবু
2: সামঙ্গা আছে ক রংমারি পকরি
0: মান্নাব ক গিয়া
2: মান্নাব ক
1: গিয়া তাবু তো তাই সে
2: কিছে সামঙ্গ বফে জরানি লগি লগি সামঙ্গ ফিল জাগাই থাঙ্গা আবি গিনি হাই হুক খাই সিমি নুখুং সামঙ্গ খাই সিমি আমতে খাই সিমি

0: tongma bai pachang unglia apuni bagai
1: agiri to chine wan somo ta ki sa khonchor ja ga tabuk to abo asta su phuar ja ki
0: phuar ja gai thanka
1: sente ba hai gu sakane te kotor kotor ka hum kam borok tam ka tong tam ka sa tam ka borni to mu samo chung to tabu nugui phai ga
0: buni ka hamno bachang srung ka chini siri siti tong phano abo tabuk chuklia chin bagai hamia hanga bachang khibika abo hai ke jotono rai dabo ki sa misa phil ja gai phai ta
2: ka mokhanya kok the mu chung to sekang go je america nai kai sa bumuk sa yam da mo seller আমন বুমা মাত হই চামরে তুনা থামর সাজা কাপু অঙ্ক অব সামাজ যোগ অব সামাইন মানে বরি বুয়া ফান্তা আ সামাই যে তাইয়া তাংনা তৈনালে তাসা চানা নংলালে তাকা তাংনা তৈনা কে বন তা সাদি ফিয়া বা চানা
0: নংলা তাকা দি সাদি সাদি হিমা কক্তা
2: তাকা দি
0: মানে তুই দুল দি হিমা নিতা
2: কংখা ব চাব সাকরাগ নব নংকরা ফিয়া বা সামুকে তাং মে ছেলে হাক
0: ছেলে হাক
2: ফান মাইছে না সামারিলে ফান মাইছে
1: হাই হঞ্জাক তা
2: কাপতি জং নাই তা তাবুং চলার গো বা আকিন হাইকে ছকন হেকে আমেরিকা না কলাইছে আই বড় রাতে হু হু মানি নো
1: বড় মানছে নাই
2: তা রাম দিকো হু কো বা করি খেতা গো আছে কিন্তু খেতো ফান্ত আলসু বাইনা নাঙ্গাম ব্লে আলসু রে সোয়াই মিয়া খিনং তাম খাই
1: জানা তাম খাইছে নাই আবুন
2: আবতা হেকে আবু থাকা পম রে উই কাজাক লাইব না তাও রুম নি তা থাইছে তঙ্গর খারি কাজাক রন অবতি কাজাক মু রিয়াং হদানি গরঙ্গ কলাই বং হদানি গরঙ্গ কলাই ফান খার কাবা মা কাজক লয় আমসে কক বলে আইতা
0: পিয়া রাইদা করিতা না খারি কাজক মানো হদা গুশি না না ও ভাই রাইদা করি পিয়া বা খারি কাজক
2: কাজক আমসে গাছিন তিব্রে তো ফসং নু খবলং না খারি কাজক লয় আমকে আপতি রাইজা তো তং যে না খারি কাজক নাম কোন কক করি
1: আবা কোন করে
0: খারি কাজক না নাং নাই এবা ও ভাই রাইদা চিনি তং থাঙ্গি মানো হদা গুশি না অমতে কোন কক করি পিয়া বা হাই পেন খারি কাজক হংকা হালক চা খাইবা অকরা চাকরা গুশি কা হদা গোছিনাও
2: তা কোন সামজক লাইবা
0: থাঙ্গাই
2: খাইছিনে হালু বসাকা গরমনে হামজক লাই খারি থাং লাইখাই বংনি যাইতি গুষ্টির রুতুগুই তুবই হদা রাইজতিন বরং ন কাইরি কাইতি তাম কইনে
0: খারি সে থাঙ্গা বা কাইদি সিনাই আমতে
2: ফাইক অবল ও রাইজার উগলে চিনি ওই যে বিভাগ রমনি সংযোগ দফানে রাইজা রাইজা ইয়া ঠিক মতি চলি তো মানতা আমনা কনভেনশন মহিন মানু না আমখাই ফেব মতি প্রায় নুমুই দং কাইজা থামা পরে খাই নন্তে বন তাম হই সগা সেনাই বাক্সা বা তমং সগা কাই থই সিমা ন হাইং লাই ব্লা বাক্সা কতক সরে থিনে পতং আতি ও খানা
1: হাইকে কাইজ হাইকে বর তাম সিগলা দং লাই পুরো খারি ফান থাং লাগে বর খারি থাং কাকে তাব হয়তো বন সেকা গিরি হাইকলা আব বরিনলো সাব নাই দং নাই আবু বে একটা বর ওয়ান সু মু দং দং বাবু বিনি কথার তো একটা নষ্ট হই থাকা নি পান আবু ওয়ান সু জাগি বানু কারণ চিনি সমাজ তো আপুর তো চিনি পুরা চিনি বিশ্বাস তো উপর তো দং এবং সমাজ তো চিন্তা নাসিগ নুগুই দং মানে আবুন বিশেষ কেন সমাজ থাঙ্গি দং আপুর
2: চামরি তো বং নিয়ম চামরি
0: মানাই
2: তিন থেকে চার বছর কারো নাই অনুগত বোতো সামুতাং মানলা তাম খাই বেশি তাম চামরি কারিয়াই মনে তাম খাই যেহেতু বসামরি কানান মতো অমর বিনিয়াম ক্ষতিপূরণ কাহাই আপনার ফোনারি
0: দাফানার উল সিকলা সকমানি ইয়াগুলো কাইরি ফির কাই ফানো চামারিও না গিয়া হামজুক লাং থাংসিদি
2: হামজুক লাং থাংসিদি নং দাফাক লাং দে কাই তাং হিম বব চলা তো বিশ দাম চামারি কই বকরা নগ তাংই মান গলা মাই ইয়াং কাহে কেবন নং থাংসি তা
1: থাংসি দে
2: আমো সারি নং
1: লা আহিং জেনাই জাগো আবো তম রম দি তাবু যে চরাই মাসা শিকলা চা স্রক সং যায় ব হইতো বরি মাসা হামজাই ফানো তুই ফেগাব আবো হডা সাইমাকা বো আবো যতন সাইমাকা সাইমাকা কে বরি নি বো আবো সারাই যায় না অমো চং তো বহুত তাবু চলা তো উবং সুইয়াকো বত শিকলা চা শিকলাং সুইয়াকো
2: এবা সালাম বু ফাকান সাকা তা
1: আগে বনি বাগে নে ও যে বুমা যে চরাই বরি নি যে বুমা বুমা বুহা যে টংলে রো বরং সানাই তে নক বনক তালনা খাবা তালাই থানি
0: তা আমি নারে গিয়া ওই হামজ তলাং থাংসি
1: তালাই নি
0: নগন তংইছি দি
2: হাই
1: কথা হাই খলাইয়া কে তাম কেবা ও দাফা রইমা কলাং নাই কি সা
2: দাফা মারি
1: নাই অব হাই যা
2: কাই রম দি চলে এবা পরি নি বাবাই সাসে ফানো গসে আঙ্গি মানো ফিয়াবা খারি তলাং মানি রম নি চলাম বু ফাপন গসে আমসাই তুংকা
0: বুরি নি বু ফাপন
2: গসে আমসাই তুংকা আপ্র পুইলা পুইলা গসে রিনা বাগৈ রমদি চাইতো গই নাইলে যাও চেষ্টা কি নাইলে যাতে বাইকে পন কোন নাই আহাই ফানো গসে সুগলিয়া হংকাই হংকাই চালাবে বরিনা সেকা গিতলাঙ্গই মা ফানে হামজং

0: सलाहबो बरि बे काहि रे कारण नों
1: आबखै बङ लाय जानि गुसिङ न
0: लाय जानि बिसिम गत नों तमो आंखो लिया खैबा जोंबो कसको सेरि सिमै खैते ताम खैनिबा बा सका गै खिपता
1: सका गै तिलांगै जेबो मा फते के बिसा नाय काहि रे
2: आलका कुबुन कुबुन कुबुन चला आ कुबुन चला हे के बरि बे मनो काहि रे नाय ता आपन बोल
0: काहि रे नाय ता आपति र उंता फ्रो र अंगरमदि तब कुबुनि काइमुनि कोखाय जत न आसंगरासे खालि सालेलिया आ किजा किजा जों क्लास लेलांग आमसेखौ आं गाय सालाय सुखले काइजोंबा खायथ' जत दफान बिसिंगं माहा आबो त तोय कथाल खै साना नांगै
1: आबो त राइदन काइना हंगै सालायना नांगै
0: हंका आबो न कारै कागलै जाग्र नक नाफिमु आबो न गंलै फिमु रानदा रानि र काइजाग्लै फिमु आकर आबो रक ब
2: काइजों माने नुकलाय चंगु
0: अरब सों साइमान देव तंग बरे काग जाग बाय सला सिखला बरे सिखला बाय सला काग जाग रो हां रमने काइजाग्लाय मा राइजा आपति ब करि जाबा आप तो सला रानना नै बरे बतंग बरे रानिना नै सला
1: बतंग
0: आबा सला काग जांग नै बरे सिखला बतंग बुइनि कुबनि सला बाय काग रे हजा काइजाग बरे आप बरे न काइजों मा सला सिखला बतंग आपति लोग जत दफन फिया बाजों मकल कुलाय
1: मकल कुलाय
0: हां आमन कंखा जे हमजाग मानि मकलुंखा बेलाय मकल गकर आबो जे बरोंना हमजाग आबो बुनि मकल जेसे हामिया नुक दिफोन
1: बिन मकल नुक
0: नाय थके फन
1: नुक नाय थके न नुक नाय ता आबे न इंग्रजी कक थैसा तंग लव इज ब्लाइंड हमजाग मा हंकाय माने अंध सिपुन माने बो का हम हामिया सा माने नायनानि सिया हामिया न फन जे बो का हम के नुक सिनाय सिदेर न फन नाय थके नुक सिनाय अबो हाय
0: फेबा कक तो आ कक थिंग न फेबा काइजों मन सकांग दो वान सुगु बो याकु रिना नांगो नंग जे सामुगो थानानि ठीक आसे नंग बसा गनांग न काइजों ना थिंग किंतु निनि थिनांग तामुंग नाय दिने होइतो आबेग हा आबेग बाय नंग होइतो दिने बोना हमजागोनि होइ होइ गय तंगान निन मकल हाय लाय किंतु বাস্তব তো বেলে কঠিন
1: কঠিন
0: কঠু
1: হ্যাঁ কাই যাক লাই মানে আবু হংখাং কাই তো থিয়া সাকনি সালসা সালনি নি বাগিয়া
2: গাই থিয়াসা তংই
1: থিয়াসা তংই থানানি আবনো কিসা কাম কা ওয়ান সুগুই ইয়া প্লিজ হাসাই দা
0: ইয়া খাই ফিয়াবা আইন তুই কসার ল লালা ইউং তং না
1: ইয়া বুই ইয়া
0: বুই আইলা তুই ইয়া থায় কলাই ই আমবো যে গো গুরি এক তলা কল থাং জানে
1: পতি থাং সাই
0: গা আবো বো জং চারি রং ন চিন কক খরাই মং জং রহনা
1: রহনান বেলাই না
0: হ্যাঁ যে অন্তত আপতি খেই কাইজং বব হামজা সব কিছু ন
1: ওয়ান সুগুই খালগই
0: আ ইয়াসকো কাইসময় হ্যাঁ ইয়া পরিশানা
1: ইয়া পরিশানা
2: আবনি লগে লগে বলি যে বুমা বহা জানে রাখে কে কোন যে গার্জিয়ান হজামাই র বনি বজা কিছু মিছে দায়িত্ব তো
1: দায়িত্ব তো
2: সরাই তো ওমাই কিছু মিছে বর ইয়া পরি র কাছলে না রাইট ওখান কাই ওমাই র তো বিনি কিছু মিছে বিনি বিনি সাক চালাই র খু ওফন আহে র কিছু মিছে খনাই তো বিনি বুমা বহা সং বাবন তা কিছু সতর্কতা
1: বিছি দি খাই
2: না আবন আবতাম আবা আর ন হইতো বনতাম কে মুক্ত খলাই তুই ফেবন আহাই লামানে হইতো বনতাম কে ফির হইতো মানে কাহাম ভাজন তুই ফেবন আবা উদ্যোগ না না
1: কারণ যখন রম দিয়েছে চালাকাই রান্দা এবা কাকচা এবা বহিক থিজাক ফান অংখা ওখা বুড়িলে শিখলা ওখানে শিখলা বুড়ি নি হিংকাই তো বত উঠতি বয়স ব মানে বুঝিয়া ফানঙ্গি টংখা যে খড়কসা রান্দা বিনি বসা গান বাই থাকা হাঁকাই থিনাঙ্গ ব বিনি নুখুঙ্গ ব সই সই খাই থাংসুগুই বিনি সামং তাংসুগুই থাংমাংলা নুখুঙ্গ কেরেং কেসে ফাইনে ওয়ালাইমুং ফাইনাই হাঁকাই ব শিখলা খড়কসা বিনি মুচুংমানি জেংনানি মুচুংমানি বিনি খাও মুচুংমান তোমা তংমানি আবো উংসুগিয়া ফানো উংনানি উংই মানো আবরক তো বাপরো ওয়ান সুকনানি সিয়া বুমা বুফা আবনো কামকে সাওই বুজগই বন বাস্তব তো বুনানি নাং নাই
0: আবন বাগি ছানা নাই তা বং বং বিসেং বরক ছালাই যে রান্দারা রিং ন রান্দা রান্দি রং ন শিখলা শিখলে র কাইজেক মানতা বংনি হদা আম মকল কাহমাই নাসি উপায় দিখে কাইমার ওয়াসে যে টাঙ্গি হিনবা রান্দা রান্দি র কথারঙ্গি মানিয়া মানিয়া দাবা কথার দা নাতাম না সব কসদা নি
1: দাবা
0: ছগনং সব কচ আমং মতাই রিফুর রগ এবাসিনি ওই যে নুখুনি সামং তাংফুর রগ বিভিন্ন সামং ন ফিয়াবা ও রান্দা রান্দি হ্যাঁ আবার ফিয়াবা সামং
1: সুগিয়া
0: আয় যায় উনা সে রান্দা রান্দি উমে
1: ফিয়াবা জগা লই মেয়া আর তো রান্দা রান্দি উনাই নিব কোন দোষ করে চিনি রয় মানে রাইদা চিনি যে সিরি সিটি নি যে চল আবব তংই তং মানিবা চং মানিয়া বংই মাইয়া চং আমরা কুসংস্কার বা সুপারস্টিশন হিনপানো ফিয়াবা চং সামং গ খাই চং হাই কেন নুগো ট্রেডিশন আপনি বাগিনো রান্দা খাই রান্দি বাইন কাইজাকনা নি নাঙ্গো হাই ইংখা হাই চাওতা রাইদা বহাই কে ইংখাই চাও হাই কাই খরকচা খুরুকসু কাসলে ওই হিমতানি ইংই থাকা হাঙ্গাই তো আবো বিনি থিনাং ন বন বুগি নাই বহাই কক সক পাইতা
0: তেথাই যাওর রিয়াং রফিব তেথাই যাও ঠিক তুমু আমুখা অমর চাকুর কুক চলা রান্দা

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটিরও টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে নিজেদের জায়গা মজবুত করেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
1: माननीय प्रधानमंत्री जी का जैसा बंगाल के प्रति जितनी सद्भावना है, वो सद्भावना सीधा साधा ट्रांसलेट होती है किस तरह से मोदी जी ने रेलवे के लिए फंड्स दिए। यूपीए सरकार जिसमें पूर्वतन मुख्यमंत्री मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए।
0: নবান্নে আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
2: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে, এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
0: এছাড়াও দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে

0: সেই বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নোয়াপাড়া থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে যান, সেখান থেকে সোজা চলে যান নবান্নে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের এফপিআইদের বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহার এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। ভারতে যাত্রীবাহী গাড়ি চলতি বছরের মে মাসে 4 লাখের বেশি বিক্রির নজির গড়েছে। একথা উল্লেখ করে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই সংখ্যা বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও উপভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নাম্বার যাচাই ও মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়ায় এই সিদ্ধান্ত। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল 6ই জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআই আর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা যৌথ সভাপতিত্ব করেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। এই আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক কার্যক্ষমতা, বিভিন্ন বিষয়ে পেশাগতভাবে আদান প্রদান বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক সহযোগিতাকে আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজেরকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী জন্স জসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেজ জন্সকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করেছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না।
1: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Empty rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time or the wider UN membership, I would not delve any further into this.
0: পাঞ্জাবের ফিরোজপুরে ফাজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত 8 জন নিহত, আরও কয়েকজন আহত হয়েছেন।

0: নিহতের সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন, অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন, স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরাম, কাজিকোড়, ওয়ানাড, কান্নুর ও কাসারগড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাল্লাপুরাম, কাজিকোড় এবং ওয়ানাড জেলায় আগামীকালও রেড অ্যালার্ট বজায় থাকবে। চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় জেলা শাসকরা এই 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাপ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলে এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি। অনুষ্ঠানে শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

এতক্ষণ লোকগীতি শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন উৎপলেন্দু চৌধুরী। আকাশবাণী আগরতলা এখন শুনবেন অতুল প্রসাদী। অনুষ্ঠানে শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

এতক্ষণ অতুল প্রসাদী শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: रिजर्व बैंक ने भारत में निवेश को आसान बनाने के लिए विदेशी निवेशकों के सरकारी प्रतिभूतियों से जुड़े नियमों को सरल बनाया। विदेश मंत्री डॉक्टर एस जयशंकर आज शाम नई दिल्ली में नेपाल के विदेश मंत्री शिशिर खनाल से बातचीत करेंगे। केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड CBSE ने अंकों के सत्यापन और पुनर्मूल्यांकन के लिए आवेदन जमा करने की अंतिम तिथि कल तक बढ़ाई। पंजाब में आज सुबह फिरोजपुर फाजिलका मार्ग पर एक ट्रक से वाहन की टक्कर में 9 लोगों की मौत। केरलम और माहे में कल तक मूसलाधार वर्षा का रेड अलर्ट जारी। ऑस्ट्रेलिया सैयर सूर्यकांत यादव की जगह T20 अंतर्राष्ट्रीय क्रिकेट टीम के कप्तान बने वैभव सूर्यवंशी पहली बार टीम में शामिल। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের সংবাদ আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন গীত গজল, শিল্পী লতা মঙ্গেশকর এবং জাভেদ আখতার। সন্ধে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, বিষয় আইনি ব্যবস্থায় নব সংযোজন। পরে শুনবেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 জেলার চিঠি। রাত 8:10 শুনবেন অনুষ্ঠান ভক্তিগীতি, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। রাত 8:30 সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুলগীতির শিল্পী ধীরেন বসু। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী আগরতলা। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 78%। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হল। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 29 সেকেন্ড।

শ্রোতা বন্ধুরা, চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে গানখানি শুনবেন মঞ্জিল ছবি থেকে আশা ভোসলে এবং মান্না দের দ্বৈত কণ্ঠে।

চিত্রগীতি অনুষ্ঠানের শেষ গানখানি শুনবেন সালভাসাল ছবি থেকে হেমন্ত কুমারের কণ্ঠে।

এতক্ষণ নজরুল চিত্রগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এবারে শুনলেন গজল লতা মঙ্গেশকর এবং জাভেদ আখতারের দ্বৈত কণ্ঠে।

0: अच्छा बच्चों, अभी एक कन्नड़ा गाना पूरा आप सीख लिए हैं। मेरा आशा है कि बहुत खुशी के साथ आप मित्रों मित्रों से मिलकर इस गाना को अच्छी तरह सब जगह में आप गाना चाहिए। नमस्ते बच्चों।
1: धन्यवाद मास्टर जी, नमस्ते मास्टर जी।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সমূহ গীতি শিক্ষার আসর, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, এরপরে শুনবেন লোকগীতি গীতা চৌধুরীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান, 8:05 শুনবেন জেলার চিঠি, রাত 8:10 শুনবেন ভক্তিমূলক গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে, 8:30 শুনবেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, রাত 9:00 শুনবেন নজরুলগীতি ধীরেন বসুর কণ্ঠে, 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট অনুষ্ঠান, 9:30 শুনবেন টিভি স্পেশাল অনুষ্ঠান 90 ইয়ার্স অফ অল ইন্ডিয়া রেডিওর এটা আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে। শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত শনিবাসের সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি। এবারে শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের আগামীকালের সর্বোচ্চ এবং তাপমাত্রা পরিলক্ষিত হবে 35 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.8 এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 78%। আজ সারাদিন কোনো বৃষ্টিপাত হয়নি। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
3: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
4: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
3: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর?
3: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
4: দিদি তুমি বাঁচালে।
3: কাজ থেকে নয়,
4: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
2: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান জাগৃতি।

0: নমস্কার, শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের জাগৃতি অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। জাগৃতি অনুষ্ঠানটার নামের সঙ্গেই কিন্তু রয়েছে জাগরণের ব্যাপারটা। তো আসলে এই অনুষ্ঠানে আমরা আইন নিয়ে কথা বলে থাকি, আইনের বিভিন্ন ধারা উপধারা নিয়ে কথা বলে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আইনি ব্যবস্থায় নবসংযোজন, এ প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী শোভন মহাজন। নমস্কার শ্রী মহাজন।
1: নমস্কার, নমস্কার সকল শ্রোতা বন্ধুদেরকে, আপনাকেও নমস্কার।
0: তো যেটা জানার সেটা হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইনের ধারা উপধারার বিভিন্ন রকম পরিবর্তন বা সংযোজন হয়ে যাচ্ছে, সেই সঙ্গে মাঝে মধ্যে সংবিধানেরও পরিবর্তন আনা হচ্ছে, সংশোধন করা হচ্ছে। তো এক্ষেত্রে আজকে এই অনুষ্ঠানে আপনার কাছে যে প্রশ্নটা প্রথমেই থাকবে, যে নবতম যে সমস্ত সংযোজন হয়েছে সেগুলো সম্পর্কে, সেগুলো কী কী?
1: হ্যাঁ, নব সংযোজন বলতে বিশেষত আমাদের যে ক্রিমিনাল বিচার ব্যবস্থাটা, ফৌজদারি যে বিচার ব্যবস্থাটা, ওর মধ্যে একটা বিশেষ পরিবর্তন, নূতন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা অধিনিয়ম এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এগুলির মাধ্যমে নূতনভাবে যে পূর্ববর্তী ব্রিটিশ আমলে

0: যে সমস্ত বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত যে আইন ব্যবস্থাগুলি ছিল ওইগুলির সাথে যুগের সঙ্গে তাল মিলিয়ে নূতনভাবে নূতন সমাজের সঙ্গে প্রয়োজনের অনুসারে আইনকে পরিবর্তন করা হয়েছে।
1: সেটা তো হতেই থাকে, সবসময় হতে থাকে, কারণ সমাজ পাল্টাচ্ছে, সব কিছুই পাল্টাচ্ছে, সেই সঙ্গে আইনেরও যদি পরিবর্তন না হয় তাহলে সেটা খাইবে না, মানে খাবে না সমাজের সঙ্গে। তো সেজন্যে এগুলো পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তো যে পরিবর্তন তিনটের কথা আপনি বললেন, এগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলেন।
0: হ্যাঁ বলছি, যেমন প্রথমটা যে হলো ভারতীয় ন্যায় সংহিতা, তো এটা হলো যে আমাদের আগে ব্রিটিশ আমলের সময় যে ইন্ডিয়ান প্যানাল কোড যেটা ছিল বা ফৌজদারি আইপিসি যেটা ছিল, ওইটার পরিবর্তে এখন এই নূতন আইন একটা অ্যামেন্ডমেন্টের রূপে আনা হয়েছে। এখানে নূতন নূতন সংযোজনের বিষয়গুলি হলো, যেমন আগে আমাদের যে বিচার ব্যবস্থা ছিল ওইখানে তিন রকমের শাস্তিদানের ব্যবস্থা ছিল, যেমন হয়তো কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা তার সম্পত্তি ক্রোক, যেটাকে আমরা ফরফিচার অফ প্রপার্টি বলে থাকি ইংলিশে, এবং তৃতীয় ছিল ফাইন। কিন্তু এই নূতন আইন অনুসারে এখানে একটা নূতন রকম রিফর্মেটিভ জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা যুগের সঙ্গে তাল মিলিয়ে পিটি অফেন্স, যেটি ক্ষুদ্র অপরাধ, ওইগুলির জন্য দেওয়া হয়েছে। এটাকে বলা হয় আইনের ভারতে কমিউনিটি সার্ভিস, যেটা যেমন এখানে এখন নূতন আইনে এরকম কিছু কিছু সামান্য অফেন্স, যেগুলি ধরেন ছোটোখাটো চুরি বা ছোটোখাটো অপরাধের জন্য দেওয়া হয়েছে, সে তাকে কোর্ট কিছু কিছু সামাজিক কাজ করতে বলা যেতে পারে, যেমন 10 দিনের শ্রমদান বা 100 দিনের শ্রমদান, কোনো হসপিটালের শ্রমদান বা বৃক্ষরোপণ বা কোনো পশু পাখিকে যত্ন করা বা কোনো ক্যাটেল ফার্মে গিয়ে তাকে শ্রমদান, এরকম কিছু করতে পারে।
1: মানে সমাজের উন্নয়নমূলক এমন কিছু কাজ তাকে করে দেখাতে হবে,
0: করে দেখাতে
1: মানে শাস্তি স্বরূপ,
0: শাস্তি স্বরূপ।
1: সেটা অনেক কি বলবো, একটা দারুণ ব্যাপার হতে যাচ্ছে কিন্তু।
0: হ্যাঁ ওইটাই, এটাই যেটা সমাজের সঙ্গে তাল মিলিয়ে এই নতুন জিনিসটা এই নতুন আইনে ইন্ট্রোডিউস করা হয়েছে। তারপর আরেকটা জিনিস যেমন নতুন ইন্ট্রোডিউস হলো, তো ক্রিমিনাল জুরিডিকশনে বা ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে, যে বিচার ব্যবস্থাতে যদি কোনো অপরাধী ভারতীয় ভূখণ্ডের মধ্যে থেকে যদি সে অপরাধ সংঘটিত করত পূর্বতন আইনে, তখনই তাকে একমাত্র এই এর আন্ডারে, আইনের আন্ডারে আনা যেত, কিন্তু আইনের আওতায় আনা যেত। এখন নূতন আইন অনুসারে একটা নূতন প্রভিশন হয়েছে, যদি ভারতীয় ভূখণ্ডের বাইরে থেকেও কেউ কোনো অপরাধ সংঘটিত করার জন্য পরিকল্পনা করে বা কোনো রকম কিছু যুক্ত থাকে, হ্যাঁ অপরাধ কালের সঙ্গে যুক্ত থাকে, তখন সে ভারতীয় আইন অনুসারে তাকে শাস্তি দান করা যেতে পারে।
1: মানে ওই দেশ থেকে,
0: ওই দেশ থেকে তাকে বিভিন্ন রকম পদ্ধতিতে, যেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে যেটা আনা যায় ওই রকমভাবে আনতে যাবে। আগে যদি সে বাইরে বসে কাজ করতো, যদি ভারতীয় ভূখণ্ডের মধ্যে যদি সে বসে সে যে অপরাধমূলক কাজটা না করতো, তখন তাকে ক্রিমিনাল আইনের আন্ডারে আওতায় আনা মুশকিল ছিল, আনা যেত না।
1: এখন সেই ব্যবস্থাটা করা হয়েছে, সে পৃথিবীর যে জায়গাতেই থাকুক না কেন তাকে ধরে আনা সম্ভব হবে।
0: এরপর নূতন যেমন কিছু অফেন্স এখন ক্রিয়েট হয়েছে, যেমন আগে একটা জিনিস ছিল, দুরকম চুরির ক্ষেত্রে দুরকম আইন ছিল, হয়তো রবারি আর থ্রেফট, যেটা আইনের ভাষাতে বলে চুরি এবং ডাকাতি। তো এখন দেখা যাচ্ছে যে খুব বেশি স্ন্যাচিং জিনিসটা হচ্ছে, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গলা থেকে ছিনতাই করে নিচ্ছে, ছিনতাই যে অপরাধটা, এই অপরাধটা কোনো আইনের ডিফিনিশনের মধ্যে ছিল না, এতদিন ছিল না। তখন পুলিশও একটু কনফিউশনে থাকতো, যেমন ডাকাতির অপরাধটা করতে হলে আগের আইনের অনুসারে মিনিমাম 5 জনকে সংযুক্ত হবে কাজটা করতে হবে, আর চুরিটাকে করতে হলে যে একজন, মানে 5 জনের কম হলে ওইটাকে চুরি ধরা হবে, থ্রেফট যেটা। তো এই অনুসারে তখন যদি এরকম স্ন্যাচিংয়ের কেসগুলিতে পুলিশ বা প্রশাসন একটা মানে দোদুল্যমানের মধ্যে থাকতো, যে আদৌ তাকে কোন ধারাতে করা যাবে, চুরিটা যে ডেফিনেশনটা ছিল ওইটার ডেফিনেশনের মধ্যে কারোর বসত জাগার ভিতরে বা কারোর বাড়িতে ঢুকে যদি কোনো প্রপার্টি তার চুরি করে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, তখন ওইটার প্রপার্টিও। কিন্তু স্ন্যাচিংয়ের যে জিনিসটা আমরা যেটা সমাজ এখন দেখছি, ওইটা তো পাবলিক প্লেসে হচ্ছে, তো তার ক্ষেত্রে এখন যে ওই যে বাড়িতে যাওয়ার যে ব্যাপারটা বা নিজ যে যার জিনিস চুরি হচ্ছে ওর প্রপার্টির মধ্যে গিয়ে জিনিসটা নিয়ে আসছে, ওই জিনিসটা না থাকাতে ওই ক্ষেত্রে আগে কনভিকশন বা শাস্তি কম হতো,
1: শাস্তি কম হতো।
0: তো এখন এই

0: নতুন আইন অনুসারে এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করে স্ন্যাচিংয়ের একটা ডেফিনেশন দিয়ে দেওয়া হয়েছে, এবং স্ন্যাচিংয়ের ডেফিনেশন অনুসারে এখন যে এই এই আইন অনুসারে এখন যদি পাবলিক প্লেসেও কোনো প্রপার্টি স্ন্যাচ করে বা তার কোনো ব্যাগ নিয়ে গেল, গলার চেন নিয়ে গেল, মোবাইল নিয়ে গেল, তখন তাকে ছিনতাই করে নিলে তখন তাকে এই শাস্তির আওতায় আনা যাবে।
1: আচ্ছা, মানে যে কোনো ধরনের অপরাধ হোক না কেন সেটাকে আইনের আওতায় আনা যাবে,
0: আওতায় আনা যাবে।
1: তো এটা তো গেল একটা, এর পরেরটা কি বলতে?
0: এর পরেরটা যেমন একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে এখানে সংযুক্ত হলো, যেটা আগে যদি রাস্তাতে অ্যাক্সিডেন্ট হতো, হয়তো ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা মেকানিক্যাল ডিসঅর্ডার হতে পারে, যে কোনো কারণে হতে পারে,
1: অ্যাক্সিডেন্টই,
0: তখন ওই ক্ষেত্রে পাবলিক সেন্টিমেন্টের ভয়ে বা ড্রাইভারকে পাবলিক মারবে বা আগুন লাগিয়ে দেবে গাড়িতে এরকম ভয়ে পালিয়ে যেত। তো এখন বলা হয়েছে যে তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি যদি পাবলিক সেন্টিমেন্টের ভয়ে যদি পালিয়ে যাও, তোমার দায়িত্ব হলো তুমি পরবর্তী পুলিশ স্টেশনে গিয়ে ঘটনাটা ইনফর্ম করতে হবে। যদি তুমি ইনফর্ম না করো তাহলে ধরে নেওয়া হবে তুমি তথ্য গোপন করেছ এবং তার জন্য ওকে 7 ইয়ার্স ফাইন, আর 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 10 ইয়ার্স জেল, 7 to 10 ইয়ার্স জেল এবং 10,000 টাকা পর্যন্ত ফাইন হতে হবে।
1: যার দ্বারা এই দুর্ঘটনাটা ঘটেছে
0: তার উপর নতুন আইনে দায়িত্ব বর্তায় যে সে যাতে পরবর্তী পুলিশ স্টেশনে গিয়ে ওইখানে ঘটনাটা ইনফর্ম করে, যদি ইনফর্ম না করে তাহলে তার বিরুদ্ধে একরকমভাবে বিচার অগ্রসর হবে, আর যদি ইনফর্ম করে তার বিরুদ্ধে তখন তার বিরুদ্ধে আরেকরকমভাবে বিচার অগ্রসর হবে। এটা নাগরিকদের উপর একটা দায়িত্ব ইম্পোজ করে দেওয়া হয়েছে যে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট তার দ্বারা হয়েও যায়, যাতে যে ভিকটিম, যে এই আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে যাতে প্রপার কম্পেনসেশন দেওয়া যায় বা তাকে যাতে ভেহিকেল আইডেন্টিফাই করে ইন্স্যুরেন্সের আওতায় এনে যাকে তাকে মানে কি বলবো এটা তাকে যাতে সেরকম ইন্স্যুরেন্সের কভারেজে এনে তার যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়, ওই কারণে এখন ড্রাইভারদের উপরে এটা ইম্পোজ করে দেওয়া হয়েছে, তার দায়িত্ব, নাগরিকদের দায়িত্ব, কোনো ঘটনা যদি, অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি হয়েও যায় সে ওইটাকে জানাতে হবে পরবর্তী পুলিশ স্টেশন।
1: আচ্ছা, তার মানে আমার দ্বারা যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো সেক্ষেত্রে আমার কর্তব্য, নাগরিক কর্তব্য হচ্ছে পরবর্তী যে পুলিশ স্টেশন রয়েছে আশেপাশে সেখানটায় গিয়ে এই ব্যাপারটা জানিয়ে আসা যে আমার দ্বারা এটা হয়েছে, আর যদি আমি না জানাই তাহলে কিন্তু মানে আইন পুরোটাই আমার বিরুদ্ধে যেতে পারে। এবং যদি জানিয়ে যাই, নাগরিক কর্তব্যটা পালন করি, সেক্ষেত্রে তখন আইন আমাকে বাঁচানোর চেষ্টা করবে, তাই তো? মানে দেখার চেষ্টা করবে যে কার কতটুকু দোষ রয়েছে কি নেই। আচ্ছা, এটা একটা খুব ভালো ব্যাপার, খুব ভালো একটা আইনের কথা বললেন। তাছাড়া চুরি ছিনতাইয়ের কথাগুলো বললেন, সত্যি যদি আমার বাড়িতে এসে কেউ ছিনতাই মানে চুরি করে নিয়ে যায়, ডাকাতি করে না নিয়ে যায়, তাহলে আমি সেটা কিভাবে প্রমাণ করব? তো রাস্তাঘাটে ঘটলেও এখন সেটা কেস
0: হবে,
1: নিতে বাধ্য। আচ্ছা,
0: তারপর নতুন একটা জিনিস এখানে ইন্ট্রোডিউস হয়েছে, যেগুলি ধরেন অর্গানাইজড ক্রাইম, যেগুলি অর্গানাইজড ক্রাইম, যেমন টেররিস্ট অ্যাক্টিভিটি বা মানি নিয়ে ক্রাইম বা অর্গানাইজড ফিনান্সিয়াল ফ্রড, যেগুলি অনেক বড় ধরনের ক্রাইম হয়, তো ওইগুলির ক্ষেত্রে আগে স্পেশাল কোনো আইনের আন্ডারে এগুলিকে আনা হতো, যেমন আলফা, ইউপিএ কিছু অ্যাক্ট ছিল, যে বিভিন্ন স্টেটে যদি কোনো রকম টেররিস্ট গ্রুপ থাকতো ওদের জন্য, ওদেরকে ব্যান করার জন্য কিছু কিছু স্টেট অ্যামেন্ডমেন্ট করে ওই সমস্ত আইনগুলিকে প্রণয়ন করে ওইসব উগ্রপন্থী সংস্থাগুলিকে দমন করে রাখা হতো। তো এখন ওই অর্গানাইজড ক্রাইমগুলির ক্ষেত্রে যে শাস্তির পরিমাণটা অনেক পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং বাড়িয়ে দিয়ে এগুলিকে মোটামুটি একটা প্যারামিটার স্থাপন করে এক আইনের আন্ডারে এনে দেওয়া হয়েছে, যাতে করে যে যে উগ্রপন্থা যে জিনিসটা ওইটাকে যাতে কঠোরভাবে মোকাবেলা করা যায়, তো ওই ক্ষেত্রে উগ্রপন্থার সংক্রান্ত আইনগুলিতে যে শাস্তির পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।
1: আচ্ছা, মানে উগ্রপন্থামূলক যে কোনো কাজের ক্ষেত্রে,
0: যে কোনো কাজের ক্ষেত্রে যে আগে যে শাস্তির বিধান ছিল এর থেকে অনেক পরিমাণ কঠোর করে দেওয়া হয়েছে।
1: হ্যাঁ, ভীষণ একটা খুব ভালো একটা আইনের কথা বললেন, যে যদি কেউ এই ধরনের কাজে যুক্ত থাকে তাহলে অবশ্যই তার থেকে নিবৃত্ত হন, নইলে আইন কিন্তু অনেক কঠিন হয়ে গেছে।
0: এরপর নতুন করে যেমন আগে কিছু কিছু ক্ষেত্রে, যেমন প্ররোচনার ক্ষেত্রে কেউ কাউকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিল বা কোনো একরকম কোনো একটা অপরাধ করার জন্য প্ররোচনা দিল, ওই ক্ষেত্রে আইনের পরিমাণটা যদি আত্মহত্যার প্ররোচনা দিলে পরিমাণটা কম ছিল, শাস্তির পরিমাণটা কম ছিল, এখন প্ররোচনার ক্ষেত্রেও

0: যে মূল অভিযুক্তর ক্ষেত্রে যেরকম হবে বা যে প্ররোচনাকারী ওর ক্ষেত্রেও একই রকম শাস্তি হবে, ওই প্ররোচনাকারীর ক্ষেত্রে আইনের যে বিধানটা পরিমাণটা ওইটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে,
1: মানে প্ররোচনাকারীর বেলায়ও আইনটা অনেক
0: অনেক
1: কঠিন
0: বাড়িয়ে
1: হয়ে
0: দেওয়া
1: গেছে, আইনটা অনেকটাই কঠোর হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার কথা তো বলছেন নাকি?
0: হুম হুম
1: আচ্ছা, এই আইনগুলো নতুনভাবে ইন্ট্রোডিউস হয়েছে। এছাড়া ভারতীয় সাক্ষ্য সংহিতা যেটা, সেটা
0: ভারতীয় সাক্ষ্য সংহিতাটা মূলত এটা যে আমাদের আগে বিচার ব্যবস্থাতে যে আইনের ক্ষেত্রে কোর্টে যেইভাবে যে বিচার ব্যবস্থা বা সাক্ষীটা কীভাবে গ্রহণ করা হতো ওইটা আগে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুসারে গ্রহণ করা হতো, ওইটা ব্রিটিশ আমলের আইন।
1: আচ্ছা,
0: ওইটাকে যুগের সঙ্গে পরিবর্তনের কারণে এখন আমরা বিভিন্ন রকম কম্পিউটারাইজ ট্রানজ্যাকশান করি, ইমেল ট্রানজ্যাকশান করি, হোয়াটসঅ্যাপে অনেক কিছু হয়, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ব্যবহার করি, ইন্টারনেটের ব্যবহার করি বা নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এসব ব্যবহার করি। তো ওই ক্ষেত্রে যে সমস্ত যে ইলেকট্রনিক ফর্মে যে সমস্ত জিনিস থাকে ওইগুলিকে আগের আইনে প্রমাণ করাটা অনেকটা কঠিন ছিল। তো এই ক্ষেত্রে নতুন আইনের ক্ষেত্রে অনেকটা সহজ পদ্ধতিতে করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে এটাকে কিভাবে আইনের আওতারে মানে কোর্টে এনে এটাকে কিভাবে প্রমাণ করতে হবে। আগে কোর্টে আনতে গেলে এটাকে অনেকটা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সার্টিফিকেটের প্রয়োজন ছিল বা ফরেন্সিক এক্সপার্টদের প্রয়োজন ছিল। এখন ওই জিনিসটাকে যে কাস্টোডিয়ান যার মোবাইল ওর একটা স্বয়ং স্বীকারোক্তি যদি দিয়ে দেয় যে হ্যাঁ এই জিনিসটা আমার হেফাজতে ছিল এবং এটাকে আমি চালিয়েছি এবং এটার মধ্যে কোনো রকম ইয়ে নেই, এটার মধ্যে কোনো রকম মানে ম্যানিপুলেট হয়নি, কোনো রকম তথ্যটার কোনো রকম এটার সঙ্গে কোনো রকম কিছু করা হয়নি, তখন এটাকে কোর্ট গ্রহণযোগ্য হিসেবে নেবে।
1: আচ্ছা, তো এটা হচ্ছে যেটা বলছিলেন যে ভারতীয় সাক্ষ্য সংহিতা
0: এটা মূলত যে কম্পিউটারাইজড রেকর্ড বা কম্পিউটারাইজড এভিডেন্সগুলি যে ওইটাকে কিভাবে কালেক্ট করা হবে ওই ক্ষেত্রেই শুধু পরিবর্তনটা হয়েছে, আর বাকি যেটা আছে ওইটা একই রকম ছিল। তো আরেকটা যে আছে ভারতীয় নাগরিক সুরক্ষা অধিনিয়ম, ওইখানে একটা বড় রকমের পরিবর্তন এসেছে। আগে একটা যদি কোনো রকম কেউ বিচার ব্যবস্থা করত, পুলিশ এটাকে কিছুদিন রেখে দিতে পারত, পুলিশ এটাকে ইনভেস্টিগেশন করতো, এটাকে এক মাস রেখে দিল, দুই মাস রেখে দিল, তিন মাস রেখে দিল, এখন ওই ক্ষেত্রে নয়, এখন ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম 14 দিনের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। আর এই মধ্যে পুলিশ এটাকে ইনভেস্টিগেশন করে হয়তো জানাতে হবে যে এটা কেস নেওয়ার মতন আছে কি নেই।
1: আচ্ছা,
0: এটা একটা নতুন জিনিস ইন্ট্রোডাকশন হয়েছে। আরেকটা নতুন খুব ভালো জিনিস যেটা এই ক্রিমিনাল বিচার ব্যবস্থার মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে ওটা হলো আগে যখন কোনো ঘটনা হতো, ঘটনা হলে যে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায় যেমন অনেকগুলি থানা আছে, পার্টিকুলার ওই থানার আন্ডারে ঘটনাটা হলে ওই থানায় কেস নিত। ধরুন আমি এখন একটা আমবাসাতে গেলাম, আসার পথে আমার সাথে রাস্তাতে কোনো একটা ঘটনা হয়ে গেল, ওইখানে আমার পক্ষে দাঁড়ানো সম্ভব হলো না কোনো কারণে, আমি আগরতলাতে এসে আমি কমপ্লেন করতে গেলে বলে দিত তখন পুলিশ যে এটা তো ওইখানে হয়েছে, আপনি ওইখানে কমপ্লেন ওই থানায় যান। এবং এইভাবে যারা ভিকটিম বা যারা কমপ্লেন করতে হয় খুব তারা হ্যারাসমেন্টের সুযোগ হতো। এখন গভর্নমেন্ট বলে দিয়েছে যে অনলাইন সিস্টেম করতে হবে, অনলাইন সিস্টেমে করতে হবে, এবং জিরো এফআইআর বলে দিয়েছে যে এখন যে কেউ যে কোনো থানাতে কমপ্লেন নিলে কমপ্লেন রাখতে হবে, বা অনলাইন সিস্টেমে পার্টিকুলার উনি যেই জায়গাতে থাকেন ওই থানার যে সিস্টেম জেনারেট করা থাকবে ওইখানে কমপ্লেন করলে পরে পুলিশকে কমপ্লেন নিতে হবে। তো এতে যারা ভিকটিম বা যারা অভিযোগকারী তাদের যে আগে হ্যারাসমেন্টটা হতো, বিভিন্ন থানায় থানায় ঘুরতে হতো, বিভিন্ন জায়গাতে যেতে হতো, হ্যাঁ ওইটা অনেক কমে গেছে এবং মানুষ আরও তাড়াতাড়ি বিচার পাওয়ার জন্য মানে সুবিধা হয়েছে।
1: আচ্ছা, অনলাইনে এই যে এফআইআরটা বললেন সেটা করবে কীভাবে একজন সাধারণ মানুষ?
0: এটার জন্য গভর্নমেন্টকে বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া আছে, আস্তে আস্তে গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন রকম জনসচেতনতামূলক কাজ করা হবে, করে করে আস্তে আস্তে মানুষকে এটার জন্য জানানো হবে এবং এইগুলি যে করতে হবে এর জন্য বলে দেওয়া হয়েছে এই সমস্ত আইনগুলিতে। এবং তার জন্য অলরেডি মানে এখন গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন নাগরিক পর্যায়ে না বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন সংস্থার অফিস আদালতের কর্মচারীদের অলরেডি এখন ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে।
1: আচ্ছা,
0: এখন আস্তে আস্তে এটা নতুন অ্যাক্ট এসেছে 2023 নতুন আইন পাস হয়েছে, ইমপ্লিমেন্ট হয়েছে এই আমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে। তো এটা একটু সময় লাগবে আস্তে আস্তে নতুন অ্যাক্টটার যখন আইনটা যখন পুরোপুরি চালু হয়ে যাবে

মানুষকেও আস্তে আস্তে এটাকে উজ্জীবিত করে, মানে এটাকে যে মানুষ যাতে এটাকে ব্যবহার করতে শিখে ওইটার জন্যও বলে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস বলা হয়েছে যে আগে শুধু একমাত্র পুলিশ ইনভেস্টিগেশন করে কোনো মামলাতে রিপোর্ট কোর্টে জমা দিত, এখন ওইটাকে চেঞ্জ করে দিয়ে বলা হয়েছে যেই সমস্ত কেসে বা যেই সমস্ত মামলাতে 7 বছরের বেশি সাজা হবে ওই সমস্ত বা সাজার মানে প্রবধান রয়েছে, ওই কেসগুলিতে প্রত্যেক জেলাতে পুলিশ একটা ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন বলে একটা

0: তাতে 7 বছরের বেশি সাজা হবে, ওই সমস্ত বা সাজার মানে প্রবধান রয়েছে ওই কেসগুলিতে। প্রত্যেক জেলাতে পুলিশ একটা ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন বলে একটা স্পেশাল অফিস স্থাপন করতে হবে, এবং ওই সমস্ত কেসগুলিতে যেগুলি 7 বছর পর্যন্ত, ওই সমস্ত কেসগুলি ওই ডাইরেক্টরেট অফ প্রসিকিউশনের মাধ্যমে ওইগুলিকে চেক করে, ওইগুলিকে যাতে সব কিছু ঠিকঠাক থাকে ওইটা দেখে যাতে কোর্টে আসে, যাতে রেট অফ কনভিকশন মানে সাজার হারটা যাতে বাড়ে, মানুষের মধ্যে যাতে একটা ভয় ভীতি থাকে যে হ্যাঁ এখন আমি অপরাধ করলে আর বাঁচার সুযোগ নেই।
1: একদম, একটা বিশ্বাসও যাতে থাকে মানুষের মধ্যে যে হ্যাঁ আমার সঙ্গে একটা হয়েছে সে অবশ্যই শাস্তি পাবে,
0: ওইটাই
1: এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা যাতে মানুষের মনের মধ্যে জন্ম নেয়। আচ্ছা, এই যে প্রতিনিয়ত অনলাইনে ফ্রড হচ্ছে, তার মানে
0: অনলাইনের ফ্রডগুলিকে ওভারকাম করার জন্য এখন নূতন নূতন, যে আগে অনলাইনের ফ্রডটা যে শুধু একমাত্র আমাদের যে ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট ওইটার আওতায় আনা যেত, এখন অনলাইনের ফ্রডগুলিকে আনার জন্য পুলিশকেও অনেকটা বেশি বা অনেক নূতন রকম সাইবার সিকিউরিটি বা ওই সমস্ত জিনিস, হ্যাঁ সাইবার ক্রাইম, ওই জন্য পুলিশকে, পুলিশের যে ইনভেস্টিগেশনের পরিধিটা ওইটাও বিস্তৃত করে দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে মানুষদেরও নাগরিকদেরও সরকারের তরফ থেকে সবসময় সচেতন করার জন্য ম্যান্ডেটরি কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষকে সবসময় অ্যাওয়ার করা হয় যে আপনার মোবাইলে ওটিপি বা আপনার পিন এগুলি সবসময় শেয়ার করবেন না, যে কোনো সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সবসময় মানুষকে মেসেজ পাঠায় যে আপনারা এগুলি করবেন না শেয়ার। এটা আমাদের এই যে নূতন নব সংযোজন এবং আস্তে আস্তে সোসাইটি যে ডেভেলপ করছে তারই একটা ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এখন মানুষকে সচেতনতার কারণে, সচেতনতা করার জন্য এই সমস্ত জিনিসগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে।
1: আমি সেটাই বলছিলাম যে সাইবার ক্রাইমের ব্যাপারে আইন রয়েছে, তো সেক্ষেত্রে আইনটা আসলে কতটা প্রয়োগ হচ্ছে, কারণ প্রতিনিয়ত কিন্তু এই যে ফ্রডের যে ব্যাপারটা সেটা ঘটেই চলেছে। হ্যাঁ, অনেকেই বলেন যে না জানিয়ে কোনো লাভ হলো না বা এই পর্যন্ত কোনো সমাধান পেলাম না, হ্যাঁ আমার এত 1000 টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে, কিছুতেই সেটা কিছু করা যাচ্ছে না, এই ব্যাপারে মানে আপনারা ঠিক কতটা?
0: এটা বলতে গেলে এটা সম্পূর্ণটাই যে ব্যক্তি উনার বিচক্ষণতার উপর নির্ভর করে, যে এখন পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা বা আমরা যা দেখছি, যদি এই সমস্ত অর্গানাইজড ক্রাইমের প্রথম দিকেই যদি কমপ্লেন করা যায় এবং অ্যাক্টিভলি যদি পুলিশকে ইনফরমেশান দেওয়া যায়, তাহলে মোটামুটি 48 ঘন্টার মধ্যে পুলিশ মোটামুটি একটা ব্যবস্থা নিতে পারেন। কিন্তু অনেক সময় মানুষ জানে না কোথায় কমপ্লেন করতে হবে, এখানে দৌড়ায় ওইখানে দৌড়ায়, বা আগের আইন অনুসারে পুলিশের কাছে এরকম সাহায্য সহায়তা পেত না, ওই ক্ষেত্রে অনেক সময় মানুষের সাথে প্রতারণা হয়েছে। আসলে এই সমস্ত যে অনলাইন ফ্রডগুলো এগুলি তো সমাজের সাথে নতুন প্রতারণা, এগুলি তো আগে তো শুধু চুরি ছিনতাই ডাকাতি ওই সমস্ত জিনিস ছিল, এখন যে এই সমস্ত জিনিস নতুন আছে, এগুলিকে নতুন আইন আনা হয়েছে, নতুন আইনকে ইমপ্লিমেন্ট করে এগুলিকে প্রয়োগ করতে কিছুটা তো সময় লাগবে।
1: আচ্ছা, সময় খুব একটা নেই, সবশেষে যেটা জানতে চাইবো যে সম্প্রতি শোনা যাচ্ছে যে যারা বিশেষ করে ড্রাগ পাচারকারী বা নেশা জাতীয় দ্রব্যের পাচারকারী, তাদের জন্যও আইনটা কঠোর করা হয়েছে।
0: যেমন আমাদের এই নতুন 3টা ক্রিমিনাল লতে এগুলিতে একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে তার যদি কোনো সময় প্রিভিয়াস কনভিকশনের রেকর্ড থাকে, মানে আগে তাই সে সাজাপ্রাপ্ত হয়েছে, তারপর সে বেরিয়ে গেছে সাজা খেটে, ধরেন আগে সে কোনো একটা ড্রাগসের মামলাতে ধরেন উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে 3 বছর সাজা পেয়েছিল, তারপর বেরিয়ে আবার সে ধরা পড়লো, ওই ক্ষেত্রে তাকে প্রিভিয়াস যে হিস্ট্রিটা ওইটা দেখে, আগের যে ঘটনাটা ওই আগের শাস্তির পরিমাণ দেখে তাকে সর্বোচ্চ যে শাস্তির বিধান আছে ওইটা দিতে হবে। এবং মানে এখন বলে দেওয়া হয়েছে যে শুধু এখনের আগের আইনে ছিল যে শুধু যেই বিচার অপরাধটার জন্য বিচার হচ্ছে ওইটার নিয়ে বিচার হবে, কিন্তু এখন নতুন আইনে বলে দিয়েছে তার যদি পাস্ট কোনো হিস্ট্রিও থাকে ওইটা দেখে যে সর্বোচ্চ আইনটা দিতে হবে। যেমন কোনো কোনো প্রভিশনগুলি এরকম থাকে, এই অপরাধ করলে সর্বোচ্চ 3 বছর থেকে 7 বছর পর্যন্ত সাজা দিতে পারে, তখন এটা কোর্ট বিচার করার সময় কোর্টের অবস্থা মানে অপরাধের প্রবৃত্তিটা দেখে কোর্ট একটা বিচার করতে হয়তো 3 বছর দিল 5 বছর দিল বা 7 বছরই দিল। তো এখন এই ক্ষেত্রে যদি প্রিভিয়াস কোনো আগের জন্য তার যদি কোনো কনভিকশনের হিস্ট্রি থাকে তখন এটা বাড়িয়ে দেবে। আর একটা নতুন জিনিস যেটা ইন্ট্রোডিউস হয়েছে,

0: আগে সে যে সমস্ত অপরাধে ধরেন কিছু অপরাধে 3 মাস সাজা ছিল বা 1 বছর সাজা ছিল বা 2 বছর সাজা ছিল, ওইগুলিকে এখন যুগের সাথে তাল মিলিয়ে বা যেগুলিতে ধরেন 1,000 টাকা ফাইন ছিল, 1,000 টাকা 2,000 টাকা ফাইন ছিল, ওইগুলিকে যুগের সাথে তাল মিলিয়ে সাজার পরিমাণটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তিন একটা কথা কথা বলছে, 3 বছরটা বাড়িয়ে 5 বছর করে দেওয়া হয়েছে, 5 বছরটা বাড়িয়ে 7 বছর করে দেওয়া হয়েছে, বা ফাইনের পরিমাণটা যেটা 1,000 ছিল ওটা 5,000 করে দিয়েছে, যাতে মানুষের মধ্যেও যাতে একটা অপরাধ করার আগে যাতে একটা ভয় যাতে একটা থাকে, যে আগে কী ছিল যে ঠিক আছে অপরাধ করেছি কী হবে, 1,000 টাকা ফাইন দিয়ে দেবো, 2,000 টাকা ফাইন দিয়ে দেবো, এরকম ছিল। তো ওই জিনিসটা এখন পরিবর্তন করে মানে শাস্তির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষের মধ্যে একটা ভয়ের একটা প্রবৃত্তি এবং সে যাতে যে কোনো অপরাধ করা থেকে যাতে সে যাতে বিরত থাকে,
1: অপরাধ করার আগে যাতে 5 বার ভেবে ভেবে ব্যাপারটা করবো
0: কী করবো,
1: মানে আইনের অনেকটাই কঠিনীকরণ যাকে বলে সেটা করা হয়েছে। আমাদের সময় একেবারেই শেষ। শ্রী মহাজন, আজকে এই অনুষ্ঠানে আপনি আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জাগৃতি অনুষ্ঠানে আপনারা শুনছিলেন আইনি ব্যবস্থায় নবসংযোজন, এ নিয়ে বিশিষ্ট আইনজীবী শ্রী শোভন মহাজনের সাক্ষাৎকার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জাগৃতি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি গীতা চৌধুরীর কণ্ঠে।

পয়লা যতনন সঞ্জা কাহাম আকাশবাণী আগরতলা তাবু চেঞ্জ তিনি সঞ্জা জরানি ককবরক আওয়াই পান্ডা হাতি বর্ষা কেতেঙ্গি ফাইও কাবা হাই নহাই তিনি সাল নি জরাও ইয়াকবা তিনি সঞ্জা জরাও হাই নহাই লোকরকনি কক তুন বাই খেয়ে করেন যাই কক সালাই মং পান্ডা কক তুনি জাপা তাবো সেংলাইনাই বাকা থাংলাইনাই পইলাওনো ককটনি জাপা পান্দাও যত্তনন লামসগ তিনি নরক ককটন বাইকরঙ্গই নরকনি নাংমানি

হয়নো হইতে কেসা ককটুন সং নাইলাই ফিরান কতাল রসাপুং রসাপনানি বগৈ রাইদারক বহাই হিনি সংহরনাই ইংখা জিতেন্দ্র দেববর্মা রবিচরণ ঠাকুরপাড়া চম্পকনগর রাধামোহনপুরনি আউনিনি অ ককটুন ও আকাশবাণী তং অক্রা ইয়াকে অথরিটি থানীয় রহরনাই নমহাই ককটুনি জাপা পান্ডাও খানাউই টংদি নি অসুমু রকনি সাকলাইমু নাই ফাইডি তাবু সক দুরক ফায়াকুবা সক কসার রসামু খালায়

Hayna hay te kaisa kok ton sang nai lai phira nang kok ro bani panda wo sekhra khitung kothma bosa ruhi chandra debrama bai seja o kothma bosa khana nai bagai sehor nai enkha kishor debrama basuram kami post office moduso dhuri সেটাই মোহনপুরী আউনিনি ককটুনি জেস খানানা মসুমানি আবো সং খানানারানানি বা খানারানানি বাকি সাইটোগানে খানাউই তংনি ক্রাক সালব্রমব্রম সানজা জরানি দামসিনি তামানি জরাও তেকাশা ককটুন কপাল থমনো খানানা মসুঙ্গই সেহরনাই রকংখা বিজয় দেববর্মা প্রকাশ দেববর্মা তাই খুম্বাতি দেববর্মা কামি এংখা গাশিয়া কামি মান্দি হাতিনি পিয়াসংখা মান্দি সালথাং ত্রিপুরানি আও ও থুমনক নবসং উরাম রাম খনার ও হাইন হাই খাই তংলি ককটি সালনি সানজা জরানি দামসিনী তামানী জরাও হাই একেবা স্রাং সালনি দীপর জরানি দামনই

তাবুক পাই থাকনি ককটুন খালায় কগ্রবানী পান্ডাও দীপালী দেব বর্মানী ককলব খানা মসঙ্গই সৈহরনাই এংখা সুধন দেব বর্মা কৃষ্ণনগর আগরতলা সালথাং ত্রিপুরানী আও নং ক্রাক সালব্রমব্রম সানাদরানী দামসিনী তামানি জরাও খানাউই তংদি কগ্রবানী পান্ডাও নিনি খানা মসঙ্গমানী ককলব নং খানাউই মাননাই আও আসু জরানো তিনি ককটুনি জাপা ফারিতাবো সং রেসা মঙ্গ থাকলাইন তিনি বাকি রেসাপুং খরং রোয়ানা সাবিত্রী জমাতিয়া।

সাবিত্রী জমা চেনের সাপুম খানা বাইখ্যা আকাশবাণী আগতল তাব সেবক বরতলা মানে কিসা খানা লায়নে টিপিএসি নিবাকি কিসা বুকস আসু থাকে বরফ সুপুনা কয়মাই সানজাক বেবাগী বুকস আসু থাই তঙ্গ কাইসার বুকস আসু থাই জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড ওয়ান তাই গ্রেড টু ও অবনী বাকি রেমানিক নাই গোসিজাক ইউনিভার্সিটি নি বিই ইয়াকা ডিপ্লোমা খাইজাক কয়মগুলা রেনা পাইথাক সালমারি ওবিসি নেই জুন তালনি সাল চিনই সালমারি জরা উমরনা নিনাই বিসি চিচারনি সিমি বিসি ব্রৈসি নি বিসিঙ্গ কয়মগুলাই অনলাইন টিমা রেনাই ওয়েবসাইট এংখা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট রেজিস্ট্রেশন ফি নাই আনরিজার্ভনি বাকি 350 তাই STHC রং নি বাকি হাকে 250 আবো গ্রেড ওয়ান নি বাকি গ্রেড টু নি বাকি আনরিজার্ভ রক 200 তাই 150 হাকে ডিপ্লোমা রক নি বাকি আবো STHC রক নি বাকি হাইকোর্ট অফ ত্রিপুরা ও বেবাকি বুক চাসু থাই কাইবা তঙ্গ আর ও বরক সুপুংনি কয়মংলাই সানজাক খা বুক চাসু থাই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আনরিজার্ভ রনি বাকি কাইনই STR রনি বাকি কাইনই SC রনি বাকি কাইসা রংমারি ইনানি নানাই গোসিজাক ইউনিভার্সিটি নি মাস্টার ডিগ্রি কয়মংলাই অনলাইন টিমা রানাই ওয়েবসাইট এংখা www.sct.gov.in ওয়েবসাইট কয়মংলাই রানাই পাইথাক সালমানি

চিনি জোনতালি সাল চিথাম সালমারি নিবিসিংহ রেজিস্ট্রেশন ফি নাই আন্ডিজারনি বাকি 600 STXC বাকি 300 স্টাফ সিলেকশন কমিশন গবাং বুক আসুকথাই বরক সুপানি কয়মংলাই সানজাকা বুক আসুকথাইকা কম্বাইন গ্রেজুয়েট লেভেল আরো বিশ্বত অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আকর অবুক আসুকথাই নিবাগে রংমারি ইনানি নাঙ্গ গসিজাক ইউনিভার্সিটি গ্রেজুয়েট উমর ইনানি নাই বিসিসি সানিসিমি বেসি 27 কমিংলাই অনলাইন টিম বারনাই ওয়েবসাইট এখা www.https://ssc.nic.in ওয়েবসাইট কমিংলাই রানাই পাইথাক সালমারি অবিসি জুন তালনি সাল 22 সালমারি জরা রেজিস্ট্রেশন ফি নাই আন্ডিজারনি বাকি 100 তাই গুবন রংনি বাকি ইংখাকে নাংলাক আসু জরা সেবে গবর ক্লামনি খালাইখা তাবু খানানি পান্ডা আওয়াইবতান খালাই খানাফুংনি দামদক নৈশিবা সদি তামফ্রু হায়ুনি খরং পান্ডাও শির কুমার দেব বর্মানি রেসাপুং খনার জাগান দীপরনি দামসিনী তামনজরাও সেরারনি পান্ডা বক্রি বদল খনার জাগান আপনি উলন দীপরনি দামসিনী থামসি সতী তামফ্রু খানিমারি পান্ডাও উষা দেববর্মানী রেসাপুং খনার জাগান সঞ্জদারানী দামসিনি তামানী জরাও পৈলাও থুমনো খনার জাগান মাজরা সৈনাই অংখা কামিনী দেববর্মা আপনি উল রামকৃষ্ণ জমাতিয়ানি রেসাপুং খনার জাগান আসু জরা খনানী পান্ডা আওয়াইবতাং খনাবাইখ্যা

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর অব্যবহিত পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেবার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি ফাইনালে ভারত আজ জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে

0: নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সেই জন্যই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখাই হবে না, সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন করা হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 কোটি রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদিজি 14,000 কোটি রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিম বঙ্গো মে, অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিম বঙ্গো মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিম বঙ্গো মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেন চল রহি হ্যায় পশ্চিম বঙ্গো মে।
0: রেলমন্ত্রী বলেন, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞানের কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর আওতায় ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সর্ষের তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1 থেকে 5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের মূল শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের জন্য মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশনে ভাষণে ডক্টর মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফপিআইদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 15 জনের বেশি। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়ারা মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভার নির্বাচনের জন্য বিজেপির দুই প্রার্থী তরুণ চুগ এবং রজনীশ আগরওয়াল তাদের মনোনয়নপত্র

জমা দিয়েছেন। ভোপালে বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মন্দসৌরের প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজনকে মনোনীত করেছে। মধ্যপ্রদেশের রাজ্যসভায় 3টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 8ই জুন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হলেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপির বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কজারেশকে অভিনন্দন জানিয়েছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জেনেজ জেসনার এর নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বাহরিন জানিয়েছে, ইরান তাদের ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবে সেগুলি প্রতিহত করা গেছে। বাহরিন এবং কুয়েতের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দল সেদেশের সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না। ভারতের আবহাওয়া দফতর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত কেরালাম, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026-এর জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-18 হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব-18 দলকেও অভিনন্দন জানান। দাবার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় দাবারো হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। প্রধানমন্ত্রী আস্থার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্তমা পরেও কিশোর জমাতিয়া তিনি কক্তমা বোবাক রকমখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি আচুখাং বাই তিনি রাংকং বিদির নাই নাইমঠানি আদমসংনি পান্ডাব হায়ঙ্গ থিতিকরি অরই পরই নি জরাও ব ভারতনি রাংথং নতে ব খাতংরি বাংরি নাম্বাগৈ জুদা জুদা ওয়ানসুক মাতাই ইয়াপ্রি রমনাতেই কগলাম সালাই যাক্ষা কাসমুং নাইমথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা জে জরাও হা কতর কাইসা কাইসা রাংসং থিতিকরি ইয়কলাই তঙ্গ ফিয়া ভারত অ জরাও ন হায়ুংনি মামলাই কদকে রাংথং হামসানাই অঙ্গৈ দঙ্গ মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ব সংবেরেম হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাতমানমা আব হাস্তেনি বাকি ওয়ানসুগুই মানিয়া সামুং সারুই মানমাতাই বেলাই বলাইমুং বরম মানমা ধনপুরনি শান্তিনগর এমসি নিরং নকনি নকলাও খনা হাস্তে বেরেমনি ফিল বাবুরি রকনি হকি থাংবাতাই মুং চেঙ্গানা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি রাংকক বিতিরেনাই নাইমথেনে আদংসংনি পান্ড আচুক ফাংখা পান্ড হায়ঙ্গ থিতিকরি অরই পরইনি জরাও ব ভারতনি রাংথংন তেব খাতংরি বাংরেনা বাকি জুদা জুদা ওয়ানসুক মাতাইয়া প্রিরমনাথ তৈ কগলাম

খালাই জাখা টংগুই টংমা লংমানে হাম সারনা তাই বানিয়াও লাইতেসা কাহাম খালাইনা বাকি জুদা জুদা কক নতুই ব কক বিটি কক লাম সালাই জাখা আদং সং সালথাং এশিয়াও চবা নাংলাইমা বাকি ভারত তাই হায়ঙ্গ অবনে বুফিম জাকমানা তুই ব সালাই জাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ঙ্গ রাংথং দ্যারই টংমানে বিশিঙ্গ বিশি নৈসাই নিশি বা নিশিদক রাং বিশিও ভারতনি রাংথং হামসামা মারি রাও স্নি দশমিক স্নি বাংরি মানখা অব হাকতনি রাংথং মারি বেলাই ক্রাক নুকজাকমা মেয়া সানজাও দমন নৈসাই চুকুরা স্নিশি

সিপাহীজলা জেলা পরিষদ খক বারজা গ্রাং কাঞ্চনবাড়ি পঞ্চায়েত খক সা রাজা গ্রাংতাই বৈকুণ্ঠপুর কামি পঞ্চায়েত খক নৈচি বারাসাই রাং সকাত মানখা অজন তালে লাইথানাই সালথাম মারি ও দিল্লি কতাল পান্ডা কাইসানী বিশিংতি অসকাত রাজাখা পঞ্চায়েত মন্ত্রী তৈ বসাখা তাই সারা ব্রী পঞ্চায়েত ন স্মার্ট পঞ্চায়েত নাম তিসানা সাকথার জাখা ককতমা থমনাই রকনি ককমালাই মঙ্গ মানজাখা সিপাহীজলা জেলা পরিষদনি কাসকু সুপ্রিয় দাস দত্ত উনকোটি হাংকরনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েতনি প্রধান শেলি ভট্টাচার্য চৌধুরী হেজামারা ব্লকনি বিএসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা আউলিনি জুদা জুদা পুখরি স্নাম ফিরমুংনি বিশিং তৈ তৈখর খাটি মুং টংখর থিতি নারগৈ মুং তাই লুকুরকনি সেপ রুসুকনা নাহারৈ আউলি নাইখ্রাই সামুং তাঙ্গৈ তঙ্গ তিনি আগরতলানি অভয়নগর হাতি গানানি পুখরি স্নাম ফিরমা সামুন নাইপ্রু ব অকক শাখা নাইপ্রু ব সামুং দমানি তাই সামুং কাহাম হামিয়া নাইখা তাই ডাকি সামুং পারি না বাকি দাগিখা বিএসএফ তাই পুলিশ কথা জাক সাকথারমা বাইতি ধর্মনগর থানা আমচাইনি রাগনা আরেনি বসুগনাং সর্বদুকনি দুজাক গান্ধা ও খিবিজাক কল চকু সাই ব্রেরা নৈজিস্নি ইয়াবা টেবলেট কারি হুই মানখা হাতিয় আবনি মরক মুংমারি খক বাঁচি রাসাই পুলিশনি বুখাক্তি অকক্তমা সাহুই মানজাকা টে সার্ভিসলি বেটেলিয়ানি সাকথারমা বাইতিনি জম্পুজলানি সৈগরিয়া এডিসি ভিলেজ শাখাম শিবির কাইসা যোগালি জাখা শিবির ঠেলাকুং শাখাম কতই কেন্দ্রনি চুবা চুবাই কামিনী লোকরকন রং নাংয়াবই শাখাম আমজাগুই নামানি বিথিরে জাখা সিপাহীজলা হাংখরনি দনপুরনি শান্তিনগর এমচি নৈরংনকনি থংখলাও খনা হাস্তে বেড়ানি ফিলবা বুড়িরকনি হকি থং বাতাই মুং চেঙ্গানো হাস্তেনি হাংখর কাইসনি সিনিয়র বুড়ি হকি থংনাই বদল আরও মানজাগানো ভারতনি নবার তৈবার নাইখুনি বুখাক্তি সাজাখা সালগ্রা সালথাং ফাইসিংনি ওয়াতৈমলনি নবার শিবসামাতিনি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রনি কিসাসুক বুখাক তামিলনাড়ুনি গোবাং কুক বুখাগ হাবকা অবনকারী সালসি সালকা আমচানি মিজোরাম তাই মণিপুর বুখাগ কক ওয়াতৈমলনি বুখাক শিবসাই ফাই দঙ্গ ওয়াতৈমলনি সিকাংনি সিমি অজন্তালনি সাল চিনৈজরা ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর তাই মিজোরাম বেলাই গোবাং ওয়াতৈ ফাই মানো ইয়ং বসকাং দামনৈ সিব্রিয় হাস্তেনি সিপাহীজলা তাই সালগ্রা হাংকর আমচাইয় ফেরাং গগৈ ওয়াতৈ গোবাং ওয়াই মানো হই হজাক মুরুখা নবর তৈবার নাইখং খনা সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি 35.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি তংমানি 25.4 ডিগ্রি সেলসিয়াস পারেনা সিকাং তিনি কক্তমা বৌরাক পাইসা পড়ু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি আসুক ফাংবাই তিনি রাং কক বিতির নাই নাই মঠাদি আদং সংনি পান্ডাব হায়ঙ্গ থিতিক্রি অরৈ পরৈনি জরাও ব ভারতনি রাং থংনতেই ব খাতুংগ্রী বাংরনা বাকি জুদা জুদা ওয়ানসুকমা তাইয়াপ্রি রমনাতেই ককলাম সালাই জাখা কাসমু নাই মথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা জে জরাও হাকতর কাইসা কাইসা রাং থং থিতিক্রী কলাই তঙ্গু ফিয়া ভারত অ জরাও ন হায়ুনি মামলাই কদকে রাং থং হামসানাই ইঙ্গি তঙ্গু মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসং বেড়ম হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাত মানমা আবো হাস্তেনি বাকি ওয়ানসুকুই মানিয়া সামুং চারুই মানমাতাই বেলাই বলাই মুং বরণ মানমা নিশাখা খনা হাস্তে বেড়েমনি ফিল বা বুড়িরকনি হকি থংবাতাই মুং চেঙ্গানো ককতমা পরিমুং তিনি বাকি অরণ পাইখা উলনি ককতমা আয় ইঙ্গনা খনা ফুং দামসি তামুই সতী ব্রিসিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন,

জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শিশুদের হাম প্রতিরোধক 90,000 টিকা রাজ্যে পাঠিয়েছে। ইএসআইসি চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল ও নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। এবার বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হল আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমুখী প্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ, নারী ক্ষমতায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা নির্মাণের দিশায় এই পুরস্কার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। এদিকে আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশে গ্রামীণ স্বশাসন, বিকেন্দ্রীকরণ ও অংশগ্রহণমূলক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা এসব পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আবারও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে সিপাহীজলা জেলা পরিষদ প্রথম স্থান অর্জন করেছে, ঊনকোটি জেলার কাঞ্চুরবাড়ি গ্রাম পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বিভাগে প্রথম এবং পশ্চিম ত্রিপুরা জেলার বৈকুণ্ঠ গ্রাম পঞ্চায়েত ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে। পুরস্কার হিসেবে সিপাহীজলা জেলা পরিষদ 5 কোটি টাকা, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত 1 কোটি টাকা এবং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত 25 লক্ষ টাকা পেয়েছে। গত 3রা জুন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই পুরস্কারগুলি প্রদান করা হয়। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার 104টি গ্রাম পঞ্চায়েতকে স্মার্ট পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য চৌধুরী, হেজামারা ব্লকের বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, শহরের বিভিন্ন পুকুর সংস্কারের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলছে পুর নিগম। আজ অভয়নগর বাজার সংলগ্ন একটি পুকুরের চলমান সংস্কার কাজ পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশন বা NHM-এর সদস্য সচিব ডাক্তার সৌভিক দেববর্মা। স্বাস্থ্য সচিব সেখানে স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সাথে বৈঠক করেন, হাম প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সাংবাদিকদের জানান, 10 বছর বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিরোধক টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার থেকে 90,000 টিকা রাজ্যে এসেছে। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্ড নিরীক্ষা করবেন। এছাড়াও সচেতনতামূলক প্রচারও চালাবেন তারা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় জানান, রেলমন্ত্রক শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আনুষঙ্গিক কাজ শীঘ্রই শুরু হবে। তিনি জানান, শিলিগুড়ি থেকে মাত্র 6 ঘণ্টায় পাটনা, বারাণসী, কানপুর হয়ে দিল্লি পৌঁছবে বুলেট ট্রেন। গত 12 বছরে ভারতের কৃষিক্ষেত্রে কৃষকদের ক্ষমতায়নে এক ব্যাপক সম্প্রসারণ দেখা গেছে। কৃষকদের সহায়তার লক্ষ্যটি এখন কেবল কল্যাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে উৎপাদনশীলতা, আয়ের নিরাপত্তা, বাজারের সুগমতা, পরিকাঠামো এবং প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করার দিকে প্রসারিত হয়েছে। ভারতের কৃষিক্ষেত্রে নতুন নতুন শক্তি যোগিয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই যোজনা কৃষকদের সারা বছর নির্ভয়ে চাষাবাদের জন্য ভরসা যোগিয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত সাধারণ কৃষকদের জীবনে নিশ্চয়তার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একটি প্রতিবেদন।

ভারতের কৃষি ক্ষেত্রকে আরো সুরক্ষিত এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের জন্য একটি বড় সহায়ক উপাদান হিসেবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে বপন থেকে শুরু করে ফসল কাটার পরবর্তী ক্ষতি পর্যন্ত সম্পূর্ণ ফসল চক্র বীমার আওতায় আনা হয়েছে। 2016-17 সাল থেকে 92 কোটিরও বেশি কৃষকের

0: আবেদন বিমাভুক্ত হয়েছে এবং প্রায় ২৪ কোটি কৃষক ক্ষতিপূরণের সুবিধা পেয়েছেন। অন্যদিকে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার ২২টি ফসলের জন্য উৎপাদন খরচের অন্তত ৫০% বেশি ন্যূনতম সহায়ক মূল্য বা MSP নির্ধারণ করেছে। গত এক দশকে সরকারি ফসল সংগ্রহ ও MSP প্রদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফসল বিমা উন্নত মূল্য সহায়তার এই উদ্যোগগুলো কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এ ভর্তির সুযোগটি শুধুমাত্র এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতাভুক্ত কর্মীদের নির্ভরশীল সন্তানদের জন্য। এর মধ্য দিয়ে বিমাভুক্ত কর্মীদের পরিবারকে সামাজিক সুরক্ষা এবং শিক্ষাগত সুবিধা প্রদানের ক্ষেত্রে ESIC-র ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় মোট 783টি আসন সাময়িকভাবে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে MBBS, BTS, BSc নার্সিং আসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। তিনি আরও বলেন, স্বরাজ স্বসংস্কৃতি এবং স্বধর্মের প্রতি অবিচল নিষ্ঠা এবং অদম্য সাহসে ভর করেই তরুণ শিবাজী ছত্রপতি হয়ে উঠেছিলেন। সিটুর রাজ্য সভাপতি মানিক দে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, জনস্বার্থ সম্মিলিত কিছু দাবি দাওয়া নিয়ে শীঘ্রই CITU রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করবে। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড বাতিল, পেট্রোল ডিজেল এবং বিদ্যুৎ বিল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের 9,42,000-এরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে যুক্ত হয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই উদ্যোগটি একটি সর্বভারতীয় গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগকে উৎসাহিত করা, মাটির উর্বরতা সংরক্ষণ এবং উন্নত কৃষি পদ্ধতির প্রসার ঘটানো। মন্ত্রক জানায়, এই অভিযানের আওতায় এখনও পর্যন্ত 17,800-এরও বেশি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। রাজ্যের 7টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ, তামিলনাড়ুর বেশিরভাগ অংশে প্রবেশ করেছে। তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম ও মণিপুর অভিমুখে অগ্রসর হচ্ছে। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 12 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে 3টি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শিশুদের হাম প্রতিরোধক 90,000 টিকা রাজ্যে পাঠিয়েছে। ESIC চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। স্থানীয় সংবাদ

আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন জেলার চিঠি। আজ শুনবেন পশ্চিম জেলার চিঠি, এটি লিখেছেন নূপুর ভট্টাচার্য। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত 9ই মে রাজ্যজুড়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ওই দিন রাজধানীর রবীন্দ্রকাননে এক প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে কবিগুরুর মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। এছাড়াও ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্ভীষণ ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 11ই মে গুজরাটের বিশ্বখ্যাত সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বছর মূর্তি উপলক্ষে রাজধানীর সেন্ট্রাল রোড শিববাড়ি প্রাঙ্গণে সোমনাথ স্বাভিমান পর্বের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল অর্পণ করে পুজো দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, পুর নিগমের পারিষদগণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা। গত 21ই মে নরসিংগড়স্থিত KTDS পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91 ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন মোট 476 জনের মধ্যে 318 জন ছিলেন মহিলা কনস্টেবল। জাতীয় সঙ্গীত ও শপথ গ্রহণের মাধ্যমে প্যারেড অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আরক্ষা বাহিনীর জওয়ানরা প্যারেডের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর ও গ্রামীণ জীবিকা মিশনের যৌথ উদ্যোগে গত 18ই মে স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতা অর্জনে সমৃদ্ধি 2.0 কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বন করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে সমৃদ্ধি যোজনার শীর্ষ ব্যাংক সখী, সেরা ব্যাংক শাখা, শীর্ষ ব্যাংক প্রতিনিধি, শ্রেষ্ঠ ব্লক এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, রাজ্য সরকারের অর্থ সচিব পি কে গোয়েল, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। রাজধানীর কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের উদ্যোগে স্টেট লেভেল ডাটা সেন্টারের উদ্বোধন উপলক্ষে গত 16ই মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ভূগর্ভস্থ জলের স্তরের পরিস্থিতি জানার জন্য এই ধরনের ডেটা সেন্টারের খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি কে গোয়েল, মুখ্য বাস্তুকার সুধন দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গত 15ই মে আশা কনভেনশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতেই তিনি পতাকা নিড়ে স্বাস্থ্য মিশনের অধীন 24টি মোবাইল ইউনিট ভ্যানের আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও আশাকর্মীদের সম্মাননা প্রদান ও আশা মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা ডক্টর নূপুর দেববর্মা, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন অধিকর্তা জি এস নায়েক, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্যের 8টি জেলা থেকে 3000েরও বেশি আশাকর্মী ও 440 জন ফেসিলেটার এই কনভেনশনে অংশগ্রহণ করেছিলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযানের অঙ্গ হিসেবে গত 14ই মে থেকে রাজ্যে শুরু হয়েছে প্রথম পর্যায়ে মণ্ডল স্তরে প্রশিক্ষণ শিবির। ওইদিন নাগেরচোলায় টাউন বটতলী মণ্ডলে আয়োজিত প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী, প্রদেশ বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে গত 13ই মে রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী জওহর চক্রবর্তী। বিধানসভার লবিতে তাকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রামপদ জমাতিয়া। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ

0: বিধানসভার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এতক্ষণ শুনলেন জেলার চিঠি, আজ শুনলেন পশ্চিম জেলার চিঠি। এটি লিখেছেন নূপুর ভট্টাচার্য।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

0: আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, প্রত্যেক বছর 5ই জুন দিনটি আমরা বিশেষভাবে পরিবেশের জন্য পালন করি, কারণ এই দিনটি গোটা বিশ্ব জুড়ে আমরা পালন করি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আর এই পরিবেশকে নির্মল রাখতে আমরা বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকি এই 5ই জুন দিনটিতে। কিন্তু শ্রোতাবন্ধু, শুধুমাত্র কি একটি দিন নাকি প্রত্যেকটা দিন? আমার তো মনে হয় প্রত্যেকটা দিন আমরা পরিবেশের জন্য বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন। আমাদের নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যেভাবে আমরা প্রত্যেক দিন যত্নবান হই, একইভাবে পরিবেশকেও এইভাবেই আমরা যত্নবান হয়ে নির্মল রাখতে হবে। শ্রোতাবন্ধু, আজ এই বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস নিয়ে। আমাদের সঙ্গে আজ আলোচনায় জুড়ে গেছেন ত্রিপুরা জাইকা প্রজেক্টের অধিকর্তা শ্রীমতী বৌশালী রায় ম্যাডাম। ম্যাডাম, স্বাগত আমাদের আজকের আলোচনায়।
1: নমস্কার
0: ম্যাডাম। প্রথমেই তো বলছিলাম যে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আলোচনা করব, যে এই একটি দিনই কি আমরা বিশ্ব পরিবেশের জন্য বা পরিবেশের জন্য কাজ করব, নাকি প্রত্যেকটা দিন পরিবেশের জন্য আমাদের ভাবতে হবে, নির্মল রাখতে কাজ করতে হবে, এই বিষয়টা দিয়ে যদি আলোচনা শুরু করেন।
1: দেখুন, একদিনে তো কোনো কিছুই হয় না, সম্ভব হয় না। আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু, প্রত্যেক মুহূর্তেই পরিবেশের জন্য আমাদের কোনো না কোনো ভূমিকা রয়েছে, এবং সেটা শুধু কোনো দপ্তরের বা কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না একা করার। প্রত্যেকের, সমাজের সবাইকেই এগিয়ে আসতে হবে এই কর্মসূচিগুলিতে। তো সবারই ভূমিকা রয়েছে, এবং সেটা প্রত্যেক দিনেরই একটা গতানুগতিক একটা ভূমিকা।
0: ম্যাডাম, এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিমটা যদি বলেন।
1: এই বছরের পরিবেশ দিবস থিমটা রয়েছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এটা হচ্ছে এবছরের থিম।
0: ম্যাডাম, এর ব্যাখ্যাটা যদি আপনি বলেন যে কেন এবছর এই থিমটাই কেন রাখা হলো, কি উদ্দেশ্য এর?
1: এই বছরের থিমটা একটু আলাদা, গতানুগতিক যে থিমগুলি থাকে সেটা থেকে এবছরেরটা একটু ক্যাচি। এটা শুনলেই মনে হয় যে একটা ক্যাচি স্টেটমেন্ট, ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। মানে হচ্ছে এটা দিয়ে একটা বার্তা সমাজের মধ্যে ছড়ানোর একটা, যে ইন্সপায়ার্ড বাই নেচার মানে প্রকৃতির দ্বারা যাতে ইন্সপায়ার্ড হয় সবাই, এবং ইন্সপায়ার হয়ে যাতে ক্লাইমেট মানে যেটা জলবায়ু আমাদের, ক্লাইমেটের জন্য আমরা কোনো কিছু কাজ করি বা কোনো ভূমিকা আমরা নিভাই, এবং ফর আওয়ার ফিউচার যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে, স্বাস্থ্যকর একটা পরিবেশ।

0: যাতে আমরা রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটাই হচ্ছে এই বার্তাটা
1: ঠিক
0: থিমের।
1: ঠিক ম্যাডাম, আমরা গত বছর থেকে আমরা পালন করছি যে এক পের মাকে নাম, মানে মায়ের নামই একটি গাছের চারা আমরা রোপণ করি বা করব। তো এই ভাবনার পেছনে ম্যাডাম যুক্তিটা যদি একটু বুঝিয়ে বলেন।
0: এক পের মাকে নাম এই কথাটার থেকে একটা খুব একটা আবেগপূর্ণ এবং একটা দায়িত্বশীল একটা স্টেটমেন্ট এটা। যেমন আমরা আমাদের প্রত্যেকেরই মা রয়েছেন, ঠিক আছে? তো মা যেমন তার শিশুকে জন্ম দেন, তাকে লালন পালন করে বড় করেন, বিভিন্ন ধরনের ভূমিকা উনি নিভান, তো সেরকম ভাবে একটা গাছও একদম জন্ম থেকে মৃত্যু অবধি যে আমাদের হিউম্যান সিভিলাইজেশন রয়েছে তাকে নানাভাবে সাহায্য করে চলছে, অক্সিজেন দিয়ে, ফল ফুল দিয়ে, ছায়া দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর একটা পরিবেশ তুলতে একটা গাছের ভূমিকা অনেক, যেমন একটা মায়ের ভূমিকা আমাদের জীবনে। তো তার জন্য মায়ের সাথে গাছের তুলনাটা খুব একটা আবেগপূর্ণ এবং একটা খুব দায়িত্বশীল একটা স্টেটমেন্ট।
1: ম্যাডাম, বর্তমান সময়ে পরিবেশ দূষণের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আপনি কি মনে করেন?
0: বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, প্লাস্টিক দূষণটা একটা সর্বোপরি হয়ে উঠছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বায়ু দূষণ, বন ধ্বংস করার একটা যে প্রবণতা, জলবায়ুর একটা পরিবর্তন চলছে, এগুলি মোটামুটি কারণ রয়েছে পরিবেশ দূষণের পেছনে।
1: আমরা তো প্রত্যেকেই নিজেদেরকে সচেতন ভাবি বা সচেতন রাখতে চেষ্টা করি, তারপরেও কেন সমাজে এই দূষণগুলো হয়ে চলছে? যেন প্লাস্টিক ব্যবহার আমরা করছি, কোনোভাবেই সেই দিকটা পাওয়া যাচ্ছে না যে মানুষ প্রত্যেকেই সচেতন হয়েছে, কি কারণ মনে হয়?
0: সচেতনতার মধ্যেও কোথাও ফাঁক ফোকর রয়েছে, কারণ সবার মধ্যে সেই সচেতনতাটা গড়ে উঠতে পারছে না, এর কারণেই এটা হচ্ছে এবং সেটা নিয়ন্ত্রণ করাটা একটা মানে দুর্বিষহ একটা কাজ হয়ে উঠছে। দেখুন, শহরের ড্রেনগুলির মধ্যে সবাই বাড়ির থেকে আবর্জনা এনে ফেলছে, ড্রেনগুলি তো আবর্জনা ফেলার জায়গায় না, তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। তো প্রত্যেকের মধ্যেই সেই সচেতনতার অভাব রয়েছে, সচেতনতা আছে কিন্তু এর মধ্যেও কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, যার কারণে সম্ভব হচ্ছে না।
1: সেটা সম্ভব কিভাবে আমরা করতে পারি?
0: তার জন্য সবাইকে একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা নিতে হবে প্রত্যেকের, এবং আমাদের আমরা অ্যাজ এ অভিভাবক, আমরা অভিভাবক হিসাবে আমাদের শিশুদেরকে একদম ঘর থেকে তাদেরকে শেখাতে হবে, তাদের শৈশব থেকে সেই যে পরিবেশ বান্ধব যে কর্মসূচিগুলি এবং যে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে এবং ক্লিন রাখতে হবে সেই যে স্কিলগুলি, এগুলি শৈশব থেকেই ডেভেলপ করা উচিত প্রত্যেকটা শিশুর মধ্যে।
1: সত্যি তাই ম্যাডাম। এই যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা ঘটা করে পালন করে থাকি গোটা বিশ্ব জুড়ে, রাজ্যে এই কর্মসূচি কিভাবে পালিত হয়েছে সে ব্যাখ্যাটা যদি বলেন।
0: হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে খুব ঘটা করে পালন করি, বিভিন্ন সামাজিক সংস্থা এবং এনজিও, বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে সঙ্গে নিয়ে আমরা সেটাকে পালন করি, এবং এই বছর আমরা এই দিনটাকে খুব ঘটা করেই পালন করেছি। রাজ্য ভিত্তিক প্রোগ্রাম হয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টেও প্রোগ্রাম হয়েছে, সাব ডিভিশন লেভেলের প্রোগ্রাম হয়েছে, ব্লক লেভেলের প্রোগ্রাম হয়েছে। এর মধ্যে যেটা আমাদের আগরতলাতে যেটা প্রোগ্রামটা হয়েছে সেটা হচ্ছে সকালবেলায় বিএসএফ কমপ্লেক্সে আমাদের রাজ্যের মাননীয় বনমন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়ের হাত ধরে একটা বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান পালিত হয়েছে।
1: ম্যাডাম, প্রত্যেক বছর তো রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণের একটা কর্মসূচি থাকে, বিশেষ করে 5ই জুন কিংবা জুন জুলাই মাসে। তো এবছর এমন কি কোনো আয়োজন রয়েছে যে জুন জুলাই মাস ব্যাপী বা অন্য কোনো নির্দিষ্ট দিনে আমরা গাছের চারা রোপণ করব রাস্তার চারপাশে বা রাস্তার আশপাশে?
0: হ্যাঁ, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এই ধরনের কর্মসূচি আমরা করে থাকবো জুন এবং জুলাই মাসে, যেটা আমরা সবসময় বন মহোৎসব পালন করে থাকি প্রত্যেক বছরই। তো এবছরও আমাদের সেটা পরিকল্পনার মধ্যে রয়েছে, এবং আমরা যেটা ফ্রি ডিস্ট্রিবিউশন অফ সিডলিং, বিনামূল্যে চারা যেটা বিতরণ করা হয় সেটাও করা হবে। তো এই ধরনের অনেক পরিকল্পনাই রয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করব।
1: এই যে গাছ লাগানো, এই গাছ লাগানো কতটা পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করছে বা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে?
0: হ্যাঁ, অবশ্যই ভূমিকা রাখছে গাছ লাগানোটা। যেমন একটা ছোট উদাহরণ দেব, আগরতলা থেকে সাবরুমের যে হাইওয়েটা, যখন রাস্তা চওড়া হওয়ার কাজ শুরু শুরু হয়েছিল, তখন দুই পাশের গাছ সব কাটা হয়েছিল, তারপর রাস্তা পুরোপুরি ডেভেলপ হওয়ার পর তারপর পুরো খালি ছিল রাস্তা, কারণ সমস্ত গাছ তখন ওই সময়ে কাটা হয়ে গেছিল। এত প্রখর রৌদ্র যে ওই রাস্তাগুলো দিয়ে হাঁটা চলা করা দুর্বিষহ হয়ে পড়েছিল।

0: কোনো একটা সময়। তো বন দপ্তরের উদ্যোগে এবং কিছুটা সময় আমি ছিলাম সেখানে, বিশাল করে আমি এসডিএফও হিসাবে কর্মরত ছিলাম ওইখানে। তো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে সে সমস্তটা রাস্তা রোড সাইড প্লান্টেশন দিয়ে ভরে দেওয়া হয়েছিল দুই পাশে। এখন আপনি এখন গেলেও দেখতে পারবেন দুই ধারে খুব সুন্দর রোড সাইড প্লান্টেশন ডেভেলপ হয়েছে, এবং এই গাছগুলি যেগুলি 2016-17-18 এই সব সালে লাগানো হয়েছিল সেই গাছগুলি এখন একদম বড় হয়ে গেছে এবং ফুল ফল ধরছে। ওই গাছগুলির নিচে দোকানপাট হয়ে গেছে, সবজি ব্যবসায়ীরা বসে সবজি বিক্রি করছে। তো এটা মানে দেখলেও একটা একটা ইমোশন এবং একটা আত্মতৃপ্তির একটা জায়গা হয়েছে।
1: ম্যাডাম, এই যে রাস্তার আশপাশে গাছ লাগানো বা দুপাশে গাছ লাগানো, সেইগুলিকে রক্ষা করা কিন্তু বিশেষ প্রয়োজন বা বিশেষ ভূমিকা রাখে। তো আমরা শুধুমাত্র একটি দিন গাছ লাগালাম, তারপর আর গাছটির দিকে দেখলাম না, যত্ন করলাম না, সেটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। যেমন আপনি বলছিলেন যে রাস্তার দুপাশে গাছ লাগানো হয়েছিল 2016-17 বা 2018 সালে, সেই গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে, ফুল ফল দিচ্ছে, তার মানে গাছটিকে যত্ন করা হয়েছে, কোনোভাবেই যেন গাছটি নষ্ট না হয়। তো এই বছর যে আপনারা গাছের চারা রোপণ করার উদ্যোগ নিচ্ছেন বা নিয়েছেন, তো সেগুলিকে যত্ন করার বিষয়ে আপনারা কিভাবে ভূমিকা রাখবেন?
0: হ্যাঁ, আমরা যখনই গাছ লাগাই সামাজিক সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে, যখনই গাছ লাগানো হয় বা গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে সঙ্গে নিয়ে, তখন আমরা গাছ মানে পোস্ট প্লান্টেশন যে ম্যানেজমেন্ট এবং পরিচর্যার যে বিষয়টা, সেটা আমরা তাদের উপর দিয়ে দিই। কারণ আমরা তো সবসময় থাকা সম্ভব না আমাদের পক্ষে। তো যে যাদের কমপ্লেক্সে, যেমন বিএসএফ কমপ্লেক্সে, তো সেটা আমরা লাগানোর জন্য যে টেকনিক্যাল যে সাপোর্টটা, সেটা হয়তো বা আমরা দিলাম, চারাটা আমরা দিলাম, কিন্তু পরবর্তীকালে যে জল দেওয়াটা, তারপর কোনো গরু আসছে বা ছাগল আসছে, এইগুলির থেকে রক্ষা করার যে বিষয়টা, সেটা যার কমপ্লেক্সে লাগানো হবে তার সেই ভূমিকা নিতে হবে।
1: একদম তাই। মানে এক কথায় আমরা বলতে পারি যে রাস্তার আশপাশে আমরা যখনই গাছ লাগাবো বা কোনো কমপ্লেক্সে লাগাবো, সেখানকার স্থানীয় যারা, তাদেরকে কিন্তু যত্নবান হতে হবে যে গাছটি আমাদের এলাকাতে লাগানো হয়েছে বা আমাদের রাস্তার পাশে লাগানো হয়েছে, যত্নটা আমাদেরকেই করতে হবে।
0: একদম।
1: আচ্ছা ম্যাডাম, কোন কোন গাছের চারার উপর এবার বেশি জোর দিচ্ছেন লাগানোর ক্ষেত্রে?
0: বর্তমান কালে আগরের উপর অনেকটাই ফোকাস রয়েছে আমাদের রাজ্যের, কারণ এটা একটা খুবই ইকোনমিক প্ল্যান্ট হিসেবে ধরে নেওয়া হয়েছে। তো আগরের উপর আমাদের জোর দেওয়া হয়েছে, আগরের সিডলিং মানে চারা গাছ তৈরি করার উপরে অনেকটা ফোকাস রয়েছে। তো বিশেষ করে আগর এবং যেগুলি মেডিসিনাল প্ল্যান্ট আছে, যেমন হর্তকি, আমলা, বহেরা, অর্জুন, আমলকি, এগুলির উপর আমাদের বিশেষ করে মানে শহরাঞ্চলে, আরবান এরিয়াতে, যেগুলি খুব বেশি হাইটও হবে না এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ফুল ফল দিয়ে দেবে, খুব কুইক রিটার্ন যেগুলি দেবে, সে ধরনের আমরা সিডলিং চয়েস করি ফর আরবান এরিয়াস।
1: তো ম্যাডাম, গোটা রাজ্যের কথা যদি বলি, কোন কোন গাছের উপর বেশি জোর দেওয়া হচ্ছে? যে কারণ আরবান এরিয়াতে বা শহরাঞ্চলে কিন্তু জায়গাটা অনেকটাই কম থাকে প্রত্যেকটা মানুষের বাড়ির জায়গা, কিন্তু গ্রামাঞ্চলে বলুন সেখানে কিন্তু জায়গা অনেক পরিসরে থাকে, গাছ লাগানোর একটা বিশেষ জায়গাও থাকে ওদের। তো সেই ক্ষেত্রে আপনারা কোন গাছ?
0: সেই ক্ষেত্রে আমরা এই স্পেসিসগুলি তো থাকেই, তারপরেও আমাদের কাঁঠাল থাকে, তারপর জাম থাকে, তারপর ফুলের গাছ, বিভিন্ন ফুলের গাছ, যেমন করবী, শিউলি, তো এই ধরনের নানা গাছপালাই থাকে, প্রচুর ধরনের স্পেসিস থাকে। আপনি যদি কোনো সময় আমাদের একটা নার্সারিতে যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি দেখবেন প্রায় 50-55টা স্পেসিস থাকে, বিভিন্ন ধরনের স্পেসিস। তো ওই প্রত্যেকটা নার্সারিতে আমাদের ত্রিপুরা রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় যেই নার্সারিগুলি আছে, তো সব ধরনেরই গাছ লাগানোর এবং গাছের চারা গাছ তৈরি করার একটা প্রবণতা আমাদের রয়ে গেছে।
1: মানুষের চাহিদা কোন গাছের উপর?
0: মানুষের চাহিদা তো অবশ্যই যে ফুলের গাছগুলি এবং ফলের গাছগুলি, মেডিসিনাল প্ল্যান্টসগুলি, এগুলি মানুষ বেশি নিতে চায়। একটা মোটামুটি একটা মানুষের যেটা চাহিদা, চয়েস যেটা আমরা দেখতে পাই, মেডিসিনাল প্ল্যান্ট এবং ফল। কালে আমরা ট্রি আউটসাইড ফরেস্ট, মানে কি, মানে কনভেনশনাল ফরেস্ট এরিয়া থেকে বাইরে এসে, বাইরে এসেও আমরা সবুজায়ন করছি। যেমন আমাদের আগরতলা শহরেই তিনটা বড় বড় পার্ক রয়েছে, হেরিটেজ পার্ক, তারপর নেহেরু পার্ক, অক্সিজেন পার্ক, তো এইগুলি কিন্তু ফরেস্ট এরিয়াতে না, ফরেস্ট ল্যান্ডে না, মানে রেকর্ডেড ফরেস্ট এরিয়া যেটা 6-9 স্কয়ার কিলোমিটার, এটার বাইরে। তো আমরা এই ধরনের বিভিন্ন ধরনের পার্ক আমরা অন্যান্য শহরগুলিতেও আমরা করেছি, যেমন উদয়পুরেও রয়েছে, সাউথ ত্রিপুরাতেও রয়েছে এরকম ধনঞ্জয় স্মৃতি পার্ক, তো এই ধরনের আমরা মানে কনভেনশনাল এরিয়ার বাইরে এসেও আমরা কাজ করছি।
1: এবার যদি বলি ম্যাডাম, বনদস্যুদের হাত থেকে বনভূমি রক্ষা করতে রাজ্য বন দপ্তর কিভাবে কাজ করছে?
0: আমাদের প্রায় 21 মতো ফরে

0: প্রোটেকশন ইউনিট রয়েছে, প্রত্যেকটা সাবডিভিশনে একটা করে ফরেস্ট প্রোটেকশন ইউনিট রয়েছে। এখানে 10-15 জন আমাদের কন্টিনজেন্ট রয়েছে ফরেস্ট গার্ড লেভেলের, ওনাদের একটা টোটাল ইউনিট রয়েছে, যেরকম পুলিশে থাকে পেট্রোলিং ইউনিট, তো ওইখানেও একটা রয়েছে ইউনিট। ওরা 24/7 ওরা প্রতিনিয়ত কাজ করে চলছে, ইলিসিট ফেলিং যদি কোথাও হচ্ছে, ইলিগেল ফেলিং, তো ওনারা কাজ করছে এবং সেটা ওনারা অ্যাপ্রিহেন্ড করছে, ধরে আনছে, কার্ডগুলিকে সিজ করছে।
1: অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম ত্রিপুরা জাইকা প্রজেক্টের অধিকর্তা শ্রীমতী পৌশালী রায় ম্যাডামের সঙ্গে। ম্যাডাম কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন ম্যাডাম, যে কিভাবে আমরা পরিবেশকে নির্মল রাখতে পারি, স্বচ্ছ রাখতে পারি এবং কি কি ভূমিকা আমাদের পালন করা উচিত সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরলেন, এবং জুন জুলাই মাস জুড়ে কি কি কর্মসূচি পালিত হবে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে বা বনমহোৎসবকে কেন্দ্র করে কিংবা এক পের মাকে নাম কর্মসূচিকে কেন্দ্র করে কি কি কর্মসূচি গোটা রাজ্যে পালিত হবে সেই বিষয়টিও কিন্তু ম্যাডাম তুলে ধরলেন। শ্রোতা বন্ধু, সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, তবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো অন্য কোনো অতিথির সঙ্গে। আরও একবার ম্যাডামকে অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনাদের প্রত্যেককে নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ।